তখন কলেজ ডেজ, সবেমাত্র কলেজে উঠেছি, সেকেন্ড ইয়ারে পড়ি। এমন সময় আমার এক বন্ধু একটি বাইক কিনলো, এবং বাইক কিনে সে যে কাজটা শুরু করলো সেটা হচ্ছে উইলি। উইলি মানে বোঝেন তো, মানে পেছনের চাকায় ভর করে বাইকটাকে ঘুরিয়ে ফেরানো। তার কারণ হচ্ছে কলেজের ঝিঙ্কু মামুনিদের সে আর কি ইমপ্রেস করতে চেয়েছিল। ফলাফলটা হাতেই পেয়েছিল, পপাত চ এবং ঘপাত চ, অর্থাৎ বাইক নিয়ে একদম রাস্তায় এবং পা দুটো ভেঙে চৌচির আর কি। যাই হোক, মোটামুটি 6 মাসের ধাক্কা। 6 মাস পরে সে যখন আলটিমেটলি উঠে দাঁড়ালো, তখন সে বাইকটা নিয়ে আবার উইল করতে স্টার্ট করলো। এবং এই জিনিসটা স্বচক্ষে দেখার পরে আমার জাস্ট একটা কথাই মনে হয়েছিল যে ভাই তোরা পারিস কি করে। তোরা একটু বাংলা নেই ডট কমে শুনছি নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে এরকম কয়েকজনের কথা আপনার সঙ্গে শেয়ার করলাম যাদের কাণ্ড কারখানা দেখে আমার জাস্ট একটা কথাই মনে হয়েছিল, একটা কথাই মনে হয় যে ভাই তোরা পারিস কি করে। তো এরকম কিছু মানুষ কি আপনার জীবনেও আছে যাদের কাণ্ড কারখানা দেখেও আপনার জাস্ট একটা কথাই মনে হয় যে ভাই তোরা পারিস কি করে? তাহলে জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানেট.com চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন radiobanglanet.com। টাটা।

radiobanglanei.com-এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে। শুরু হয়েছে গান্দুরিয়ার আড্ডা এবং প্রত্যেক দিনের মতো আজকেও গান্দুরিয়ার আড্ডা শুরু হয়েছে। এবং অবশ্যই যে কথা বলার সেটা হচ্ছে ভালো ভালো কথা, ভালো ভালো খাবার দাবারের কথা, ভালো ভালো ঘুরতে যাওয়ার কথা এবং তার সাথে সাথে মনের কিছু কথা, সেই সব কিছু নিয়ে আজকের গান্দুরিয়ার আড্ডা। এবং আজকের আড্ডায় মন ভালো করার একটা জিনিস তো রয়েছেই, কি রয়েছে সেটা ক্রমশ প্রকাশ্য এবং ভালো ভালো কথার সাথে মন ভালো করার বেশ কিছু গানও রেখেছি শুধুমাত্র আপনার জন্য।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ মন যখন নিরুদ্দেশ।

খাদ্যরসিক, কিন্তু খাদ্যরসিক যে শুধুমাত্র বাঙালিরা এটা কিন্তু আমি একটু মানতে নারাজ। কারণ অনেক অবাঙালি বন্ধুরা আছে যারা কিন্তু কবচি ডুবিয়ে খেতে ভালোবাসে, মানে এই যে জাত পাত বা বাঙালি অবাঙালি এই সব কিছু না, খাবারের সাথে জাস্ট জাস্ট যায় না। ঠিক সেই রকমই যারা মাছ খেতে ভালোবাসেন, যারা অবাঙালি হয়েও মাছ খেতে ভালোবাসেন, তাদের মধ্যে কিন্তু বেশিরভাগ মানুষই চিংড়ি মাছ পছন্দ করে এবং তার সাথে সাথে ইলিশ মাছ ভালোবাসেন। যারা অবাঙালি হয়েও মাছ খেতে ভালোবাসেন, তাদের মধ্যে কিন্তু বেশিরভাগ মানুষই চিংড়ি মাছ পছন্দ করে এবং তার সাথে সাথে

0: like the Woodcombe Under 10 girls football team, because great companies don't just build great systems, they help build great communities. ETOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
1: পরবাসী মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে
3: মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in.
4: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India,
5: live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
4: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcenter.co.uk.
0: Radio partner, radiobanglanet.com.
6: আপনি শুনছেন radiobanglanet.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

রেডিওবাংলানিউজ.কমে আমি রুবিনা আছি আপনার সঙ্গে, এবং আজকে আমি পদ্মার ইলিশ, গঙ্গার ইলিশ সব কিছু নিয়ে গান্দরিয়ার আড্ডায় বসে পড়েছি এবং জাস্ট শুনতে চাই যে ইলিশ কেন আপনার খুব প্রিয়, বা ইলিশকে কেন আপনি একদমই পাতে রাখতে চান না। মানে যদি দল করা হয়, আমার মনে হয় বেশি দল অবশ্যই পাবে যে যারা ইলিশ খেতে ভালোবাসে। আমি একটা সোশ্যাল মিডিয়া স্টিকার দেখছিলাম, মানে চোখে লাভ হয় না, চোখে ইলিশ মাছ রেখে দিয়েছে, আর ওই স্টিকারটা আমার খুবই প্রিয়। তার কারণ আমার মনে হয় যে যদি আমি বুকের বাঁ দিকে ইলিশ মাছকে রাখতে পারতাম তাহলে সত্যিই খুব ভালো হতো, এবং মন খারাপের দিন হোক রাত হোক ইলিশ মাছ ভাজা বা সর্ষে ভাপা ইলিশ যদি বাতে পড়ে তাহলে আর কিচ্ছু চাই না, কাউকে চাই না, যতটাই মন ভেঙে টুকরো টুকরো হয়ে যাক না কেন, ওই ইলিশ মাছের ভাজা বা ইলিশ মাছের কাটা আমার মন জুড়ে দিতে একদম পারফেক্ট।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

রেডিওবাংলানিউজ.কমে আমি রুবিনা আছি আপনার সঙ্গে, এবং আজকে কিন্তু গঙ্গার ইলিশ পদ্মার ইলিশ নিয়ে বেশ মজাদার কথা হচ্ছে। মোটামুটি পাতে থাকছে আমাদের প্রিয় মাছ ইলিশ মাছ। আমাদের, আমি বলে ফেলেছি ভুল করে, আমি আমাদের বলতে কিন্তু সেই সেই দলটাকে বোঝাতে চাইছি যে যারা ইলিশ মাছ ভালোবাসে। যাই হোক, আমরা সবাই জানি যে সমুদ্রের মধ্যে ইলিশ মাছ বড় হয় এবং স্বাদু জল বা মিষ্টি জলে তারা আসে এবং সেখানেই বংশ বিস্তার করে এবং তারপরে সেখানেই বড় হয় ইলিশ মাছ। আর তারপরে গঙ্গার টেস্টি টেস্টি ইলিশ বা পদ্মার টেস্টি টেস্টি ইলিশ আমাদের পাতে চলে আসে, আর তারপর মা দারুণ দারুণ রান্না করে আমাদেরকে মানে জাস্ট ভুলিয়ে দেয়। তো আপনাকে যদি আমি প্রশ্ন করি যে ইলিশ মাছ দেওয়া হলো এবং অবশ্যই আপনাকে একটা পদ রান্না করতে হবে এবং চোখ বন্ধ করে যেটা আপনি রান্না করতে পারবেন এবং চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারবেন সেই রান্নাটা দুর্দান্ত হতে চলেছে, অর্থাৎ আপনার ফেভারিট আইটেম কী, তাহলে কোনটা আপনি এগিয়ে রাখবেন? ভাজা মাছ নাকি ভাপা ইলিশ নাকি সর্ষের ঝাল ইলিশ নাকি ইলিশ মাছের টক? হ্যাঁ, তেঁতুল দিয়ে ইলিশ মাছের টক খাবেন কোনোদিনও? কেমন লাগে তারপর আমাকে জানাবেন।

0: মন্দিরে।
1: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সব। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে
4: শুনছেন রেডিও বাংলা নেট .com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

যে মাছের টক নিয়ে কিছুক্ষণ আগে কথা বলছিলাম, টক ব্যাপারটাই কিন্তু একটু আমার মনে হয় মেদিনীপুর বা ওই দিকটায় ঝাড়গ্রাম, ওখানকার মানুষরা কিন্তু ভীষণ পরিমাণে টক খেতে ভালোবাসছেন, তেঁতুলের টক। আর আমরা যদি সাউথ ইন্ডিয়ার দিকে যাই, সেখানে তো আমরা সবাই জানি যে ওরা কতটা টক প্রিয়। তো প্রধানত আমি ছোটবেলা থেকে বড় হয়েছি এবং ইলিশ মাছের যখনই কোনো না কোনো পদ হতো, তার সাথে সাথে এই তেঁতুলের টকটা কিন্তু থাকতো। আমার মনে হয় যে অনেকের কাছে হয়তো এই রান্নাটা একটু হলেও অজানা, মানে অনেকের বাড়িতেই হয়তো এই রান্নাটা হয় না, কিন্তু অনেকেই আবার এইটা খেতে ভালোবাসেন। আজকে আমার মনে হলো যে ইলিশ মাছ কত দরে বিক্রি হচ্ছে, কীরকম দেখতে, এইসব না নিয়ে ইলিশ মাছের কী কী পদ হতে পারে বা আপনার কোন ইলিশ মাছের পদটা প্রিয় সেটা নিয়ে একটু কথা বলা যাক। তাহলে গল্পটা বেশ জমাটি হবে, তো জমাটি হতে চলেছে এবং হচ্ছেও বলা যেতে পারে। আমি আপনার উত্তরের অপেক্ষায় থাকবো। তার আগে আমি বলি, ইলিশের যে কোনো প্রিপারেশন আমার কিন্তু ভীষণভাবে প্রিয়। আমি বলছি ঠিকই, এবং আমার মাথার মধ্যে কিন্তু ইলিশ মাছের ওই ভাজা ভাপা এই সব কিছু মাথার মধ্যে ছবিগুলো একটার পর একটা ফ্ল্যাশ করছে। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে অবশ্যই আড্ডা শেষ করব এবং আর বলবো আপনার উত্তরটা চাই। আর তার জন্য অবশ্যই আমার সাথে থাকতে হবে, ভালোবাসতে হবে এবং আমার আড্ডাকে ফলো করতে হবে www.radiobanglane.com। ভালো থাকবেন।

আপনি শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা .com, আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির শৌখির সঙ্গে। তো আজ আড্ডাটা স্পেশালি একটু অন্যরকম, এবং অন্যরকম মানে সত্যিই অন্যরকম, কারণ জুতো চুরির গল্প আমরা শুনবো আজকে। হ্যাঁ, মানে আমাদের জীবনে কখন যে কীভাবে জুতো চুরি হয়ে যায় এটা কিন্তু আমরা অনেক সময় মনে রাখতে পারি না বা ভুলেই যায়। কিন্তু এই যে ভুলে যাওয়া ব্যাপারটা আমাদেরকে বারবার করে মনে করায়, এবং যখন মনে করায় তখন কিন্তু মনে মনে একটা বেশ আনন্দ উপভোগ করি, তাই নয় কি? আর এই জুতো চুরির নেপথ্যে কিন্তু যে কাহিনিগুলো জড়িয়ে থাকে সেগুলো কিন্তু ভেরি ইন্টারেস্টিং। তাই আজকের এই আড্ডা সেই খবরগুলোর হদিশ দেবে, কীভাবে কোন জায়গায় জুতো চুরি হয়েছিল বা হওয়ার সম্ভাবনা থাকে। সঙ্গে থাকুন, ফিরে আসছি কয়েকটি গানের পর আজকের এই স্পেশাল আড্ডা জুতো চুরির কাহিনী নিয়ে। আর এভাবেই আজকের এক ঘন্টা আমরা কাটাবো হাসতে খেলতে। তাই মনে করুন আপনার সঙ্গেও মিলে যেতে পারে আজকের এই আড্ডার স্পেশালি কিছু মুহূর্ত। সঙ্গে থাকুন, ফিরে আসছি।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

তো ফিরে এলাম ব্যাক টু ব্যাক আজকের স্পেশাল একটা জুতো চুই দিয়ে শুধুমাত্র রেডিও বাংলা নেটওয়ার্ক হবে। তো জুতো চুইয়ের কথা বলতে গেলে প্রথমেই যে ব্যাপারটা মনে পড়ে যায় সেটা হচ্ছে বিয়ের দিন। হ্যাঁ, বিয়ের দিন যখন বর আসে তখন কিন্তু যে পায়ে থাকা জুতোটা থাকে বরের, সেটা কিন্তু খুব সহজে লোপাট হওয়ার একটা সম্ভাবনা থাকে। আর সেই লোপাট হওয়ার ব্যাপারটা করেন কিন্তু অপর পক্ষ, মানে কোণে বাড়ির লোকেরা। তাই সেক্ষেত্রে একটা বাড়তি সতর্কতা কিন্তু থাকে যারা বরের সঙ্গে আসে, মানে বর যাত্রী হিসেবে বাড়ির তরফেই, মানে ছেলের বাড়ির তরফেই কিন্তু এই ব্যাপারটা বেশি থাকে। কারণ তাদেরকে রক্ষদর্পণে রাখতে হয়, জুতো যেন কোনোভাবে হাত ছাড়া না হয়, আর হাত ছাড়া হলেই সেই ব্যাপারটা কিন্তু পুরো ব্যাপারটা চলে যাবে কনের বাড়ির তরফে। কারণ বিয়ের পরে যখন তারা ওই ঘরের মধ্যে ঢুকবে আর কি, বাসর ঘরের এর মধ্যে, তখন কিন্তু সমস্যা ছেলের কাছে বেশ খানিকটা গচ্ছা দিতে হবে অর্থে। কারণ ওই যে মুমেন্টটা থাকে তখন ভাবে জুতো যদি না পাওয়া যায় তাহলে কিন্তু বেশ খানিকটা টাকা দিতে হবে, আর সেখানেই একটা মজার মুহূর্ত তৈরি হয়। আর যদি সেই জুতোটা ছেলের বাড়ির পক্ষ থেকে মাছিয়ে দিল, মানে নিজেদের কাছে গুছিয়ে রাখলো, তাহলে কিন্তু কমবে ব্যাপারটা অর্থের, কিন্তু অতটাও কমবে না। তাই এই যে জুতো চুরির ব্যাপারটা, এটা কিন্তু প্রত্যেক বাড়িতেই বিয়ের সময় নিশ্চয়ই ঘটেছে কখনো না কখনো, আর সেটা নিশ্চয়ই আপনার বাড়িতেও হয়েছিল। সঙ্গে থাকুন, ফিরে আসছি কয়েকটি গানের পর আবারও জুতো চুরির কাহিনী নিয়ে। এখন

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। মাঝে মধ্যে আপনি আছেন গান মুসাফির সৌভিক শোনা, আর আড্ডা চলছে জুতো চুরি নিয়ে। তো এবার যে জুতো চুরি গল্পটা আপনাদেরকে বলবো, সেটা কিন্তু আরও বেশি ইন্টারেস্টিং। ধরুন কোথাও ঘুরতে গেছেন, আর এই ঘুরতে যাওয়ার মধ্যে এমন কোনো একটা জায়গায় হট করে আপনি ভেতরে যেতে হবে, আর সেই ভেতরে দর্শনীয় কিছু জিনিস আছে সেগুলো দেখবেন, কিন্তু বাইরে জুতোটা খুলে রেখে যেতে হচ্ছে, উপায় নেই। তো ওই সময় আর মাথায় থাকে না হাতে ক্যামেরা, ছবিগুলো তুলতে হবে, ভেতরে প্রবেশ করে গেলেন, কিন্তু বাইরে অজস্র জুতো। কিন্তু সেই জুতোর মধ্যে এমন ঘটনা ঘটে গেল, হয়তো আরেকজন সেই সময় হয়তো একই রকম জুতো পরে ভেতরে গিয়েছিলেন, আপনার জুতো আর তার জুতো পাশাপাশি আছে, কিন্তু একটু ডিফারেন্ট। কিন্তু ওই সময় যিনি ভেতরে গিয়ে দেখে এলেন, তিনি মুগ্ধ হয়ে গেছেন। মুগ্ধ হয়ে ফিরে পাশে থাকা জুতো একই কালার কিন্তু ডিজাইনটা হয়তো আলাদা, সেই জুতোটা পরে তিনি চলে গেলেন। এবং দুর্ভাগ্যবশত সেই জুতোটা কিন্তু বেশ নতুন, আর এইবার আপনি সেখান থেকে ছবি টবি দেখে বেশ আনন্দ করতে করতে ঘুরতে ঘুরতে বাড়িতে এলেন, ফিরে এসে দেখলেন আপনার জুতোটাও হাফিস, অন্য কেউ পরে চলে গেছে। তো এই যে একটা ব্যাপার থাকে, তখন কী করবেন সেই মুহূর্তে, এটা একটা কিন্তু মাথায় অদ্ভুত একটা কাজ করে। এবং তখন মনে হয় এই রে, তার মানে কি আমাকে খালি পাই ফিরতে হবে? হ্যাঁ, ব্যাপারটা পরিস্থিতি কিছুটা সময় সেরকমই হয়। আর সেদিনের পর থেকে আপনি হয়তো ব্রতও নিয়ে নেন যে আজ থেকে আর জুতো খুলে যাবো না, কোথাও একটা ঠিকঠাক জায়গা থাকবে যেখানে জুতো রাখে সেরকম কারোর কাছে, অথবা এইভাবে আর নয়, ছবি মাথায় থাক। মানে সেদিনকার ট্যুরটার পুরো প্ল্যানটাই কিন্তু মাথা থেকে হাপুস, কারণ জুতো ছাড়াই ব্যাপারটা ঘুরতে হবে, এটা কী করে সম্ভব? যদিও আপনার সঙ্গে গাড়ি থাকবে বিভিন্ন বাইরের জায়গায়, কিন্তু জুতো, মজার ব্যাপার এভাবেই হয়। আর এই ব্যাপারগুলো যখন একবার হয়ে যায় তখন কিন্তু খুব সচেতন থাকা হয়, কিন্তু থেকেও ভুলটা কিন্তু হয়েই যায়। আর এই যে ভুলগুলোর মুহূর্তগুলো পরে ফলে কিন্তু বেশ একটা অন্যরকম মুহূর্ত লাগে, তাই না? সঙ্গে থাকুন, আবার ফিরে আসছি আজকের স্পেশাল আড্ডা জুতো।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফিরলাম আবার আজকে এই স্পেশাল আড্ডা জুতো চুরি নিয়ে। তো আমাদের জীবনে ভুলো মনের কারণে কিন্তু অনেক ঘটনাই ঘটে, তার মধ্যে ছাতা হারিয়ে যাওয়ার ব্যাপারটাও যেমন খুব স্পেশাল। এমন কোনো মানুষ নেই পৃথিবীতে যারা এই ছাতা ক্যারি করে কোনো এক না কোনো একদিন হারিয়ে ফেলেছে। আবার ঠিক জুতোর কেসটাও ঠিক তাই, কখন যে অবচেতন মনে আপনি ভুল করে কোথাও একটা জুতো বাইরে রেখে চলে গেছেন খেয়াল থাকে না। এমনও ঘটনা কিন্তু হয় যে ধরুন কোথাও আপনি ঘুরতে গেছেন, কিন্তু সেই ঘুরতে যাওয়ার মুহূর্তে আপনি কোন জায়গায় জুতো খুলে রেখে গেছেন সেটাই মনে করতে পারছেন না, এবং কখন সেই জুতোটা ছেড়েছেন আপনি সেটাও জানা নেই। এটাও কিন্তু হয়, কারণ এই ঘুরতে যাওয়ার একটা অন্যরকম মেন্টালিটি নিয়ে আমরা তখন ঘুরতে থাকি এবং বিভিন্ন রকম সৌন্দর্য দেখতে দেখতে দেখতে দেখতে একটা অদ্ভুত ঘুরে সেই জায়গায় যেন পৌঁছে যাই। আর সেই জায়গায় পৌঁছতে পৌঁছতে আমাদের মানে এটা একটা জুতোর মতো একটা সামান্য জিনিসকে আমরা অতটা গুরুত্ব দিই না, কিন্তু তবু যখন দিনের শেষে মনে হয় তাহলে কি আমি খালি পায়ে পুরো ব্যাপারটা টুকটা করলাম, তখনই মনে হয় হয়তো না, এমনও হয়েছে হয়তো সেই টুকটার আগেই আপনার জুতোটা গেছে, আপনি হয়তো ভাবছেন এই সেই সকালবেলা থেকে জুতোটা আপনি হয়তো পড়েননি, এরকম একটা ব্যাপার। কিন্তু এরকমও হয় সেই সকালবেলায় প্রথম জুতোটা এমন একটা জায়গায় খুলেছেন, তারপর থেকে আর মনে নেই আপনার পায়ে জুতো আছে কি নেই, ব্যাপারটা এরকমও পর্যায়ে পৌঁছে গেছে। যাই হোক, এইরকম ভুলগুলো কিন্তু আমাদের মনটাকে ভালো রাখে, আর রাখুক জুতো হারিয়ে যাক। সঙ্গে থাকুন, আবার ফিরবো আজকে স্পেশাল।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফেলে এলাম একটা গানের পর আজকের এই স্পেশাল আড্ডা জুতো জুড়ে দিয়ে। তো এই শো শেষের পর অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকের এই শো 4475036572। তো আরেকটা জিনিস মনে পড়ে গেল, এই জুতো চুরি নিয়ে বেশ ভাইরাল হয়েছে এবং সোশ্যাল মিডিয়াতে এই যে বিভিন্ন রকমের জায়গায় ভদ্রলোক দাঁড়িয়ে থাকেন, বাজার করছেন, কিংবা কোন একটা জিনিস দেখছেন, কিংবা কিছু একটা দর্শন করছেন, এসব কিছুর মধ্যে পায়ে কোথাও একটা কিছু দিয়ে একটু সুসুরি দেওয়া হলো। আর সেই সুসুরি দেওয়াতে পাটা যেই মুহূর্তে তুলে ধরছেন উনি, মানে ওই জাস্ট ব্যাপারটাকে সুসুরিটাকে কাটানোর জন্য, ঠিক সেই সময় জুতোটাকে একটু করে হাউস করে দেওয়া হচ্ছে। এই যে একটা মুমেন্টস, এটা কিন্তু প্রায় এখন সোশ্যাল মিডিয়াতে অনেকেই মজাটা করছেন, এবং পরে যখন চারপাশটা খুঁজে দেখছেন দেখছেন তার জুতোটা নেই। তো এরকম টুকরো টুকরো মুহূর্তগুলো আমাদের জীবনে ছড়িয়ে থাকুক, আর এইভাবে মানুষকে আনন্দ দেওয়ার এবং আনন্দ পাওয়ার ব্যাপারটাও চালিয়ে থাকুক, এতে আমরা সকলেই ভালো থাকতে পারি। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। ভালো থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com।

কোনো কিছু শুরু হওয়ার বা শুরু করার কোনো বয়স নেই। আপনি মাঝপথ থেকেও কিছু শুরু করতে পারেন, শেষ থেকেও শুরু করতে পারেন বা শুরু থেকে শুরু করতে পারেন। যেমন যদি কোনো সম্পর্কের কথা বলি, সেই সম্পর্কটা হয়তো শেষ হয়ে গিয়েছে, কিন্তু আপনি চাইলেও সেটাকে রিক্রিয়েট করতে পারেন, শেষ থেকে শুরু করতে পারেন। হয়তো অনেক সময় হয়েছে সেই সম্পর্কগুলো পূর্ণতা পেয়েছে, আবার অনেক সময় হয়েছে শেষ থেকেও শেষ হয়ে গেছে, শুরু হয়নি। এরকম প্রচুর প্রচুর কথা আছে, প্রচুর ঘটনা আছে, আপনি আমাকে জানাতে পারেন হোয়াটসঅ্যাপ করে +447503965712-তে। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। We'll be right back.

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ, শেষ থেকে শুরু বলতে গেলে আমার যখন স্কুলটা শেষ হয়ে গিয়েছিল, আমার শেষ দিন মনে হয়েছিল স্কুলের, যদি আবার প্রথম থেকে শুরু করতে পারতাম। জানি সেটা চাইলেও সম্ভব নয়, কারণ অনেকটা সময় আমরা কাটিয়ে এসেছি। কিন্তু ওই ছোটোবেলার দিনগুলো, ছোটোবেলার কিছু মেমোরিজ বা পুরো ছোটোবেলায় অনেক কিছু যেগুলো আমরা এখনও ফিরে পেতে চাই,

সত্যিই আমরা চাইলেও সেটা ফিরে যেতে পারবো না। আমি জানি এরকম প্রচুর ঘটনা আপনার জীবনেও আছে, যেটা আপনার জীবনে শেষ হয়ে গিয়েছে, আপনি শুরু করতে চান। চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +447503965712-তে। ফিরছি আরও কয়েকটা গান পরে।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। কি তৈরি তো ব্যাগটা গুছিয়ে নিন এবার।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। জীবনের অঙ্ক তো মিলছেই না, এবং যখন ছোটোবেলায় অঙ্ক কষতাম তখনও মিলতো না, শেষ হতো না। কিন্তু মূলত একবার প্রথম থেকে শুরু করি, শেষ থেকে শুরু করি, বা কোনো চ্যাপ্টার যেটা মুখস্থ হচ্ছেই না, মনে হচ্ছে যদি একটু ব্যাকওয়ার্ডে পড়তে পারতাম, একটু পেছন থেকে পড়তে পড়তে সামনে আসতে পারতাম, অর্থাৎ পরবর্তী ঘটনা কি আছে সেটা জানার চেষ্টা করতাম। সেটা গল্পের বইয়ের ক্ষেত্রেও সেম জিনিসটা হতো। আপনার জীবনেও জানি এরকম অনেক গল্প আছে যেটা আপনার জীবন থেকে অলরেডি শেষ হয়ে গিয়েছে, কিন্তু আপনি আবার সেটাকে রিস্টার্ট করতে চান। চটপট আমাকে জানান, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার +447503965712 তে। ফিরছি আরও কয়েকটা গানের পরে।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমার একজন পরিচিত ঠাম্মি ছিলেন যার বয়স 97-98 এর দিকে, এবং সে আমাকে বলেছিলেন যে জীবনের কিছু নেই, মানে হারানোর কিছু নেই, কারণ জীবনটাই হয়তো আর কয়েকটা দিন পরে হারিয়ে যাবে। এবং তার খুব ইচ্ছে যে সে আবার নতুন করে জীবনটাকে শুরু করবে, এবং এই জন্মের যত ঘটনা তার যদি পরবর্তী জন্মে মনে থাকে তাহলে সে শেষ থেকে শুরুর গল্পটা বলতে পারবে। এটা শুনে আমার অদ্ভুত লেগেছিল। তো এরকম অনেক ঘটনা নিশ্চয়ই আপনার জীবনেও আছে, চটপট আমাকে জানান। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার +447503965712-তে। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, ফিরছি আরও কয়েকটা গানের পরে।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ito services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.itoservices.com.
4: হারানো দিনের গান থেকে নতুন দিনের গান, শুধুমাত্র radiobanglanet.com এ। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন ন্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। দেখতে দেখতে সময় একেবারেই শেষের দিকে, এবং প্রত্যেক দিনের একটা ঘটনা আমার মনে হয়, সেটা হলো শোয়ের শেষে মনে হয় যে আবার যদি নতুন করে শোটা শুরু করতে পারতাম খুব ভালো হতো, আবার একটা ঘন্টা আপনার সঙ্গে আমি আড্ডা দিতে পারতাম, কিন্তু সময় বড্ড তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তাহলে আজকে আসি, কালকে আবার নতুন করে শুরু করব। তাহলে শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে, মন যখন নিরুদ্দেশ।

ইলিশ নাকি চিংড়ি, ইস্ট বেঙ্গল না মোহন বাগান, বাঙাল ঘটির এই যে একটা তর্ক সব সময় কিন্তু চলতে থাকে। তবে এই যে লড়াইটা, সেটা কিন্তু মূলত কার স্বাদ বেশি, অর্থাৎ ইলিশ না চিংড়ি, স্বাদে কোনটা কাকে টেক্কা দিয়েছে, এটা নিয়ে কিন্তু দীর্ঘদিনের এই বিতর্ক। তবে বাঙালির কিন্তু দুটোই প্রিয়, ইলিশ এবং চিংড়ি। আর সেই সবকিছু নিয়েই আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমাদের এই ইলিশ চিংড়ির যে তর্কের কথা, তার স্বাদের কথা, তার বিভিন্ন পদের কথা সবকিছুই উঠে আসবে। তবে এখন পরপর তিনটে গান আপনার জন্য, ফিরে আসছি গানের ওপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ

0: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
1: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
0: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
2: Radio partner, radiobanglanet.com.
3: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

যতই তর্ক হোক না কেন, ইলিশ ভাপা কিংবা চিংড়ির মালাইকারি শুনলে জিভে জল আসবে না এমন বাঙালি কিন্তু সত্যি খুঁজে পাওয়া মুশকিল। সেই ইলিশ বনাম চিংড়ির গল্প নিয়ে আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে ইলিশ চিংড়ি নিয়ে কথা বলছি, আচ্ছা আপনি বলুন, দই ইলিশ, ইলিশ ভাপা, সর্ষে ইলিশ, পোস্ত ইলিশ, বেগুন দিয়ে ইলিশ, ইলিশের টক, এমনকি ইলিশ ভাজা, এগুলো শুনলে কোন বাঙালি ঠিক থাকতে পারে? বাঙালির অতি প্রিয় পদের মধ্যে এগুলো অবশ্যই একদম উপরের তালিকায় থাকে। আর ইলিশ মাছের যদি ডিম থাকে তাহলে তো কথাই নেই, সেই ডিম ভরা ইলিশ তার এক আলাদা স্বাদ। আর ইলিশের যে ডিম সেটা দিয়েও কিন্তু বানানো হয় আরো নানা রকমের পদ, কিংবা শুধু এই ডিম ভাজা দিয়েই কিন্তু বাঙালি খেয়ে নিতে পারে রীতিমতো এক থালা ভাত। আর তার সঙ্গে যদি বলা হয় চিংড়ির কথা, সেখানেও কিন্তু রয়েছে চিংড়ির নানা পদ যেগুলো বাঙালির অত্যন্ত প্রিয়। সেই চিংড়ির পদের কথাও আমরা জানব, আর তার সঙ্গে এই ইলিশ চিংড়ি নিয়ে যে বাঙাল ঘটির দীর্ঘকালের তর্ক সেটাও জারি থাকবে। তবে এখন শুনবো গান, ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: তেরে রাজা দিল বর, ভূতের রাজা দিল বর, জবর জবর দিন বর,
1: এক দুই তিন,
0: জবর জবর দিন বর,
1: এক দুই তিন,
0: যা যায় পড়তে খাইতে পাহাড়ি,
1: এক নম্বর, এক নম্বর।

0: পেটে বড় ভুক, না খেলে নাই কোনো সুখ।
1: আইরে তবে খাওয়া যাক, মন্ডা মিঠাই চাওয়া যাক,
2: কোরমা কালিয়ে পোলাও জলদি লাও, জলদি লাও
1: কোরমা কালিয়ে পোলাও, জলদি লাও, জলদি লাও, জলদি লাও, জলদি লাও, জলদি লাও, জলদি লাও।
3: চিংড়িকে ঠিক মাছ বলা যায় না, চিংড়ি জলের পোকা। আর তাতেই যারা চিংড়ি প্রেমী তারা কিন্তু তেলে বেগুনে জ্বলে ওঠেন। আর সেই জন্যই আজ চিংড়ি বনাম ইলিশের যে গল্প, সেই গল্প নিয়েই আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলানেট.কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে ইলিশ বনাম চিংড়ি নিয়ে কথা বলছি, সেখানে ইলিশের যে নানা রকমের পদ সেটা নিয়ে তো আমরা বিরতিতে যাবার আগেই কথা বলছিলাম। আবার চিংড়ির কথা ভাবুন, যে কোনো রান্নায় যদি একটু চিংড়ি ফেলে দেওয়া হয় তাহলে কিন্তু সেই নিরামিষ পদটা যখন আমিষ হয়ে যায় আর তার মধ্যে সেই যে চিংড়ির গন্ধটা বেরোয়, তখন কিন্তু সেই যে পদটি তার যে স্বাদ সেটা কয়েক গুণ বাড়িয়ে দেয়। সেটা পটল চিংড়ি বলুন, কিংবা লাউ চিংড়ি, কিংবা এঁচোড় চিংড়ি, সব পদেই কিন্তু এই চিংড়ি পড়লেই তার স্বাদ একেবারে বদলে যায়। আর এই যে চিংড়ির কথা বলছি, সেখানে আপনি ভাবুন গরম ভাতে চিংড়ি ভর্তা, কিংবা চিংড়ি পোস্ত। আর চিংড়ির মালাইকারির কথা তো আমরা সকলেই জানি, কিংবা সর্ষে দিয়ে চিংড়ি ভাপা, সবকিছুই কিন্তু ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগে। এই চিংড়ি ইলিশ বাঙালির কিন্তু দুটোই ভীষণ প্রিয়। এই আড্ডা জারি থাকবে, তবে এখন ফিরবো গানের ওপারে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

রেডিও বাংলানেট.কম এ শুনছেন পপকর্ন, আর আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি বাঙালির অত্যন্ত প্রিয় ইলিশ আর চিংড়ি নিয়ে। ইলিশ আর চিংড়ি নিয়ে যতই তর্ক বাঙালি করুক না কেন, কারণ ঘটি বাঙালির মধ্যে এই ইলিশ চিংড়ির তর্কটা কিন্তু থাকবেই। তবে এই দুটো পদই বাঙালির অত্যন্ত প্রিয়, আর সেই সব কিছু নিয়ে আজ আমরা কথা বলছি পপকর্নে। আমরা ইলিশ চিংড়ির যে বিভিন্ন পদ, তার যে স্বাদ, সে কথা তো আমরা সকলেই জানি। তবে এই ইলিশ চিংড়ির কিন্তু খাদ্যগুণও রয়েছে, কারণ ইলিশ মাছ, এই ইলিশ মাছের কিন্তু স্বাদ ছাড়াও রয়েছে অনেক গুণ। ইলিশ মাছে স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ একেবারে কম, অন্যদিকে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে, যা শরীরের জন্য ভীষণ প্রয়োজনীয়। অন্যদিকে চিংড়ির মধ্যে থাকে ম্যাগনেশিয়াম, এই ম্যাগনেশিয়ামও কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ ভালো। আর এই যে চিংড়ি আর ইলিশ, তার খাদ্যগুণ, তার স্বাদ, সব কিছু মিলিয়েই বাঙালির যে প্রিয় খাদ্য তালিকা, তার মধ্যে একেবারে ওপরের সারিতে রয়েছে। তাই যে কোনো উৎসব অনুষ্ঠানে বাঙালি যখন মেনু তৈরি করে, তখন এই ইলিশ চিংড়ি থাকবেই। ইলিশ চিংড়ির গল্প জারি থাকবে, তবে পরপর দুটো গানের ওপারে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম, মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

গান ছিল আপনার জন্য। ফিরে এলাম গানের পর আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি বাঙালির অত্যন্ত প্রিয় ইলিশ আর চিংড়ি নিয়ে। এই ইলিশ আর চিংড়ি নিয়ে বাঙালার ঘটির মধ্যে তর্ক কিন্তু সবসময় চলতে থাকে, যতই তর্ক থাকুক না কেন। কারণ বাঙালার ঘটির তর্ক মানে ইলিশ চিংড়ি থাকবে না, ইস্ট বেঙ্গল মোহনবাগান থাকবে না, সেটা তো আর হয় না। কিন্তু ওই যে তর্ক রয়েছে তর্কের জায়গায়, ইলিশ আর চিংড়ি তারা নিজ নিজ স্বাদ নিজ নিজ গুণে কিন্তু স্বমহিমায় বিরাজ করছে। আর সেই জন্যই তো বাঙালি এই ইলিশ আর চিংড়ি দুটো পদই মনের সুখে আনন্দে একেবারে চেটে পুটে খান। আর সেই জন্যই তো যে কোনো উৎসব অনুষ্ঠানে এই ইলিশ আর চিংড়ির পদ অবশ্যই থাকবে। ইলিশ চিংড়ি থাক নিজ নিজ জায়গায়, বাঙালি তার নিজের মতো করে সেই ইলিশ চিংড়ির পদ রান্না করুন, নিজেরা উপভোগ করুন, নিজেরা খান অন্যদের খাওয়ান, আর সব মিলিয়েই আমাদের আটটাও জারি থাক। তবে আজ আর নয়, আজ অনামিকাকে বিদায় নিতে হবে, কারণ ঘড়ি বলছে সময় শেষ। তবে কথা দিচ্ছি আজকের মতো চলে গেলেও আগামীকাল থেকে একই সময় আবার চলে আসবো পপকর্ন নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মু যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ভিড়েই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India
4: live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
3: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
5: Radio partner, radiobanglanet.com.
6: Shunchen, radiobanglanet.com. Bishir Bangalir Annutamo Thikana.

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: আত্মজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিন মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

0: ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি শুনছেন রেডিও বাংলা .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: আপনি শুনছেন রেডিও বাংলানেট.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
4: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
3: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcenter.co.uk.
5: Radio partner, radiobanglanet.com.
6: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

উৎসবের মরশুম চলছে, আর এই সময় কিন্তু একটা কথা আমাকে বেশ ভালোভাবে নাড়া দিয়ে যায়, সেটা হলো লক্ষ্মী। আগে হ্যাঁ, লক্ষ্মী ছেলে বা লক্ষ্মী মেয়ে। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আমাদের আড্ডাটা জমে উঠতে চলেছে লক্ষ্মী ছেলে এবং লক্ষ্মী মেয়েকে নিয়ে। মানে ব্যাপারটা হলো, লক্ষ্মী ছেলে বা লক্ষ্মী মেয়েদের নিয়ে কিছু কথা আপনাকে বলবো না, বলবো যে এই লক্ষ্মী ছেলে বা এই লক্ষ্মী মেয়ে কথাটার মধ্যেই অনেক গল্প, অনেক ঘটনা এবং অনেক কিছু আছে। তো আজকে রেডিও বাংলা নাইট ডট কমে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসর জমে থাকবে এই লক্ষ্মী ছেলে এবং লক্ষ্মী মেয়েকে নিয়ে, কিন্তু সবই জমে থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নাইট ডট কম।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরবাসী মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি NRI আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার

তো ছোটবেলা থেকেই লোকজন যদি আমাকে কখনো লক্ষ্মী ছেলে বলতো আমি বেশ খুশি হয়ে যেতাম। কেন বলছি, কিন্তু তার আগে আপনাকে জানাই যে রেডিও বাংলানেট.কম এ শুনছেন ইচ্ছেডা নামে গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে লক্ষ্মী ছেলে এবং লক্ষ্মী মেয়ে এই দুটো কথা নিয়ে। তো যে কথা বলছিলাম যে ছোটবেলায় আমায় যদি কেউ বলতো লক্ষ্মী ছেলে আমি খুব খুশি হয়ে যেতাম, তার কারণটা হচ্ছে খুব একটা বেশি শুনতে পেতাম না তো এই ব্যাপারটা। ম্যাক্সিমাম টাইমেই শুনতাম দুরন্ত, দুর্ধর্ষ, দুষ্টু ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, সারা জীবন এসবই শুনে এসেছি জানেন। ওই জন্য কেউ যদি মুখ ফসকে না জেনে শুনে একটু লক্ষ্মী ছেলে বলে দিত বেশ মজা পেতাম, বেশ একটা অন্তরে তৃপ্তি অনুভব করতাম। তো রেডিও বাংলানেট.কমে এই লক্ষ্মী ছেলে এবং লক্ষ্মী মেয়েকে নিয়েই আমাদের আড্ডাটা জারি থাকবে। ব্রেকের ও প্রান্তে আমার এক বান্ধব

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

বাজাই আমি তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল আমি তাকদুম তাকদুম বাজাই সব ভুলে যায়।

আমি তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল, আমি তাকদুম তাকদুম বাজাই সব ভুলে যায়।

তো আমার এক বান্ধবী আছে, ওকে যদি কেউ লক্ষ্মী মেয়ে বলে তাহলে সে একদম খোঁচে বোম হয়ে যায়। তার পেছনে একটা লজিকও সে খাড়া করেছে। তো রেডিও বাংলা নাই ডট কমে শুনছেন ইচ্ছেডা নামে গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আমাদের আড্ডাটা জারি আছে লক্ষ্মী ছেলে এবং লক্ষ্মী মেয়ে এই দুটো কথাকে নিয়ে। তো যে কথা বলছিলাম যে ওকে যদি কেউ লক্ষ্মী মেয়ে বলে ও প্রচণ্ড রেগে যায়। তার কারণ ও মনে করে যে লক্ষ্মী মেয়ে বলা মানে তাকে বলা হচ্ছে যে তাকে মাথায় টুপি পরিয়ে যে যা ইচ্ছা কাজ করিয়ে নিতে পারে আর কি, মানে এটাই তার ধারণা। লক্ষ্মী মেয়ে মানে তার ডেপিকশনে এটাই আসছে, যদিও আমার এ বিষয়ে ধারণা খুব একটা নেই। মানে লক্ষ্মী হলেই তার মাথায় কী করে টুপি পরানো যায় আই রিয়েলি ডোন্ট নো। যাই হোক, ওর ডেপিকশন এটাই। তো রেডিও বাংলা নেই ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে লক্ষ্মী ছেলে এবং লক্ষ্মী মেয়ে এই নিয়েই আমাদের কথাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, তার আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

তবে আমার কাছে কিন্তু লক্ষ্মীমের একটা অদ্ভুত নজির আছে এবং সেটা যথেষ্টই চমকে দেওয়ার মতো। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছেডান, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আমাদের আড্ডাটা জারি আছে লক্ষ্মী ছেলে এবং লক্ষ্মী মেয়েকে নিয়ে। তো যে কথা বলছিলাম যে লক্ষ্মী মেয়ে বলতে ঠিক কি বোঝায়, এটা একটা অদ্ভুত ব্যাপার আমি ফিল করেছি জানেন। কিছুদিন আগের ঘটনা, আমাদের লোকালিটির মধ্যে দুই মেয়ে মানে দিদি এবং তার ছোট বোন আসছিল সাইকেল নিয়ে। এমন সময় কতগুলো ছেলে কটুক্তি করে, বড় বোন পাশ কাটিয়ে চলে যাচ্ছিল, ছোট বোন সাইকেলটি পাশে রেখে ছেলেগুলোকে একদম উদুম কেলালো জানেন। মানে বেসিক্যালি এরা কেউ জানতো না যে ছোট বোন অ্যাকচুয়ালি ব্ল্যাক বেল্ট সেকেন্ড ডান ক্যারাটেতে, এবং তার মার খেয়ে যখন মোটামুটি ছেলেরা রাস্তায় গড়াগড়ি খাচ্ছে, তখন আমি বুঝতে পারলাম যে এই ছোট মেয়েটি অ্যাকচুয়ালি লক্ষ্মী মেয়ে। কী বলেন? তো রেডিও বাংলা নেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসর জমে আছে, জারি আছে লক্ষ্মী ছেলে এবং লক্ষ্মী মেয়েকে নিয়ে। তো এই নিয়েই আমাদের আড্ডাটা জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

লক্ষ্মী ছেলে এবং লক্ষ্মী মেয়ে নিয়ে আমরা একটা কনফিউশনেও পড়ে গিয়েছিলাম। বেশ কিছু বছর আগের কথা, তখন সবেমাত্র কলেজে উঠেছি। সেই সময় হঠাৎ করে আমাদের কলেজে একজন নতুন আমাদের ক্লাসে যুক্ত হলেন, মানে তিনি আমরা ভেবেছিলাম ছাত্রী, মানে তার নাম হচ্ছে লক্ষ্মী। কিন্তু যখন সে ক্লাসে এলো তখন দেখলাম সে একটি ছেলে, তার অ্যাকচুয়াল নাম লক্ষ্মীপ্রসাদ। আর লক্ষ্মী ছেলে এবং লক্ষ্মী মেয়ের কথা উঠলেই এই কথাটা আমার বেশ ভালো করে মনে পড়ে, মানে এক্ষেত্রে একটা কনফিউশন বেশ ভালো রকমভাবে ক্রিয়েট হয়েছিল আমাদের মধ্যে। তো রেডিও বাংলানেট.কম এ শুনছেন ইচ্ছে রানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর লক্ষ্মী ছেলে এবং লক্ষ্মী মেয়ে এই দুটো কথা নিয়ে বেশ কিছু কথা আপনার সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে রানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানেট.কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম। টাটা।

radiobanglanei.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্ধুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতো এক ঘন্টার গান্ধুরিয়ার আড্ডায় আমি হাজির হয়েছি, আর আমার সঙ্গে রয়েছে বেশ ভালো ভালো গান, যে গানগুলো শুনলে আপনার মন খারাপ কোথায় যে যাবে আপনি নিজেও জানেন না। যাই হোক, সেই সব কিছু নিয়ে আজকের আড্ডা। এবং আমার মনে হয় যে এই যে বন্ধুত্ব, আমাদের বন্ধুত্ব যতদিন যাচ্ছে স্ট্রং হচ্ছে, সেই বন্ধুত্বে কিন্তু একটু আমার মনে হয় আদান প্রদান করাটা বেটার। কী আদান প্রদান করাটা বেটার, অর্থাৎ আমি কিন্তু দাবি জানাচ্ছি গিফটের, সেটা নিয়েই আজকের আড্ডায় একটা চমক রয়েছে আপনার জন্য।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বাড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সব। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com এর ওয়েব তরঙ্গে।
3: আপনি শুনছেন রেডিও বাংলা .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

আমরা হামেশাই কিন্তু বন্ধুদেরকে কি দেব সেটা বুঝতে পারি না। তার মধ্যে যদি একই মাসে দু তিনটা বন্ধুর জন্মদিন পড়ে যায় বা কোনো একটা স্পেশাল ওকেশন পড়ে যায়, আমরা কিভাবে হ্যান্ডেল করব সেটা বুঝতে পারি না। বন্ধুদেরকে খেলো জিনিসও দেওয়া যায় না, আবার আমাদের সবসময় আমাদের হাতে বাজেটও থাকে না। কিন্তু যদি কেউ খুব স্পেশাল হয় বা খুব কাছের মানুষ হয়, তাকে কিন্তু একটু কাছের মানুষের জন্য স্পেশাল গিফট দিতেই হবে, আর সেখানে নিজের হাতের ছোঁয়া লাগালে বেশ ভালো হয়। তাহলে ক্রিয়েটিভিটি কাজে লাগিয়ে যদি নিজের হাতে কিছু বানানো যেতে পারে আর সেটা অনেকটা সুন্দর দেখতে লাগলো, হয়তো কি বলবো অ্যাট্রাকটিভ, তাহলে কত ভালো লাগে। ঠিক সেই সব কিছু নিয়েই আজকের আড্ডা। শুনছেন রেডিও বাংলা .com, মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.com।

ভালো ভালো রাত।

আমাদের অনেক সময় হয় যখন বয়সটা বাড়ে, অর্থাৎ স্কুল কলেজের গণ্ডি পেরিয়ে যখন আমরা কর্মস্থলে যাই, ঠিক সেই সময় বন্ধুগুলো কিন্তু আলগা হতে শুরু করে। আর ঠিক যেই বন্ধুটা থেকে যাওয়ার সে থেকেই যায়, আর সেটা আপনার ভালো মন্দ খারাপ কি বলবো সব রকম মুডের সাথে অভ্যস্ত, এবং তারপরেও আপনার হাতটা ছেড়ে যায়নি, তার মানে বুঝতে হবে সে প্রকৃত বন্ধু। সেই সব কিছুকে বাদ দিলেও সেই প্রকৃত বন্ধুর জন্মদিনে যদি আপনি গিফট না করেন, তাহলে ব্যাস এইরকম একটা কাছের বন্ধুকে কি গিফট দিতে পারেন? অনেক সময় হয় যে আমরা কথা বলতে পারি না বা মনের কথাগুলো শেয়ার করতে পারি না সামনাসামনি, সেটা শাই হতে পারে বা সেটা কখনো হতে পারে যে সময়ের অভাবে বা বলা হয়ে ওঠে না। তো একটা রঙিন জার্নি

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

যাওয়ার আগে রঙিন জার নিয়ে কথা বলছিলাম, বন্ধুকে গিফট করার কথা বলছিলাম। এখন বাজার কিন্তু রঙিন জার বেশ ইন, এবং সেখানে যদি আমরা কালারফুল কাগজ দিয়ে দিই তাহলে কেমন লাগবে? আর সেই কালারফুল কাগজের মধ্যে যদি আমরা স্পেশাল স্পেশাল কিছু কথা লিখে রাখি, যে কথাগুলো সচরাচর চা খেতে খেতে, বিরিয়ানি খেতে খেতে, আড্ডা দিতে দিতে বলা হয় না। আর বন্ধুদেরকে থ্যাংক ইউ বলতে নেই, বন্ধুদেরকে সরি বলতে নেই, কিন্তু আমাদের জীবনের ওঠা বসায় অনেক উপকার করেই যায় তারা। আর সেই থ্যাংক ইউগুলো যদি আমরা রঙিন জারের মধ্যে পাঠাই, বা অনেক সময় ভুল হয়ে যায় আমাদের থেকে, তো সেখানে যদি আমরা রঙিন জারে সেই কাগজের মধ্যে সরি লিখে পাঠাই।

0: আমি শ্রী শ্রী ভজ হরে মান্না, আমি শ্রী শ্রী ভজ হরে মান্না।
1: শুনছেন রেডিও বাংলানেট.কম, বাংলার গান বাঙালির প্রাণ।

রেডিও বাংলানে ডট কম এ বন্ধুত্বের দাবি জানিয়ে বন্ধুর জন্য একটা স্পেশাল গিফট কি কি হতে পারে সেটা থেকে রঙিন জার আমরা চুজ করেছি এবং রঙিন জারের মধ্যে আমরা আবার কালারফুল কাগজ দিয়ে লেখালেখিও করে ফেলেছি। কিন্তু এই যে আপনি অল্প টাকায় কাজ সেরে দেবেন সেটা ভাবছেন ক্রিয়েটিভিটির ছোঁয়া লাগিয়ে বা ক্রিয়েটিভিটির তকমা লাগিয়ে, আপনার কানটা না জোর করে মুলে দেবে আপনার বেস্ট ফ্রেন্ড। তাই জন্য যদি একটা ছোট্ট কোনো গিফট সেই জারের মধ্যে লুকিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালো হয়। সেটা হতে পারে যে কোনো জিনিসই হতে পারে, ছেলেদের জন্য আমরা ঘড়ি ইউজ করতে পারি, মেয়েদের জন্য অবশ্যই, বা রিসলেট মানে যেটা রঙিন জারের মধ্যে লুকানো যাবে, ঠিক সেরকম একটা কিছু গিফট আমরা লুকিয়ে প্রেজেন্ট করতে পারি তাকে। তাহলে কেমন লাগলো আইডিয়াটা প্লিজ জানাতে ভুলবেন না। এবং রঙিন জার বানানো খুবই ইজি, একটা জার কিনবেন, ছোট ছোট কাগজ দিয়ে দেবেন, সেটা অবশ্যই কালারফুল, একটুখানি ডেকোরেট করবেন রিবন দিয়ে, এবং তার সাথে সাথে অবশ্যই সেই গিফটটা লুকিয়ে রাখবেন, তারপরে জারকে দেবেন, তারপর ভালো করে প্যাকিং ফ্যাকিং করে বন্ধুকে গিফট করে দেবেন। ঠিক এরকমই আইডিয়া নিয়ে আমাদের আড্ডা চলবে। আর তার সাথে সাথে অবশ্যই আমাকে ফলো করতে ভুলবেন না, www.radiobangla.com।

24x7 অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট.com শুনছেন, আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। আর আজকের আড্ডাটা একটু অন্যরকম, স্ন্যাক্স। হ্যাঁ, মানে ছোটরা তো বায়না করে, টিফিনে চাই নতুন কিছু, তো এবার ওদের মন জয় করা খুব সোজা, কারণ দুর্দান্ত কিন্তু মুখরোচক স্ন্যাক্স আজকের এই স্পেশাল আড্ডায় আপনাদেরকে শেয়ার করব। আর এই স্ন্যাক্সটা শুধু কিন্তু ছোটরা উপভোগ করবে তা কিন্তু নয়, মানে বড়রাও খুব জমিয়ে খেতে পারবে। তাহলে দেরি না করে আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে ভেজিটেবল পিৎজা। উপকরণ যেটা লাগবে, একটি পিৎজা বেস, দু চামচ পিৎজা সস, হাফ কাপ ক্যাপসিকাম, চৌকো আকারে কাটা একটি পেঁয়াজ কলি, হাফ কাপ মোজারেলা চিজ, আর 10-12 তুলসী পাতা। এই সামান্য এই ব্যাপারটা, এর মাধ্যমেই কিন্তু অসাধারণ একটা রেসিপি আপনাদের সামনে আসতে চলেছে। তো পিৎজা বেসের উপর পিৎজা সস লাগান, লাল হলুদ সবুজ ক্যাপসিকামের কুচি ছড়িয়ে দিন, চিজ ঢেলে 250°C তাপমাত্রায় সোনালি করে বেক করুন। পেঁয়াজ কলি ও তুলসী পাতা ছড়িয়ে পরিবেশন করুন ভেজিটেবল পিৎজা। যারা একটু এই আমিষ ব্যাপারটা পছন্দ করেন না, তাদের জন্য কিন্তু এই ভেজিটেবল পিৎজা এই মুহূর্তে সেরা ফাটকা হতে পারে। দেখুন, আজকের এই 1 ঘন্টার আসর জমে উঠবে কিন্তু এরকম মজাদার স্ন্যাক্স নিয়ে। জুড়ে থাকুন আর শুনতে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, স্ন্যাক্সের আড্ডা। এখন গান

স্পেশাল এবং পুজোর মধ্যে কিন্তু খুব সহজেই আপনি এটাকে খেতে পারেন এবং খাওয়াতে পারেন। লিটল পিজেটস ফর কিডস, ছোটোদের জন্য সত্যি এটা খুব উপকারী এবং সত্যি কথা বলতে খুব খুব খুব মজা পাবে ওরা। উপকরণ যেটা লাগবে খুব সামান্য, একটি পিৎজা বেসের থেকে 3 ইঞ্চি গোলাকার টুকরো কেটে নিন, 2 বড় চামচ ক্রিম দিন, ব্যাস সিম্পল। সাজানোর জন্য কুচানো টমেটো, ক্যাপসিকাম কুচি, গাজর কুচি, গোলমরিচ কুচি, নুন 7 মতো আর অল্প গোটা গোলমরিচ, ব্যাস এতেই কিন্তু কেল্লা ফতে। প্রত্যেকটি পিৎজার টুকরো সোনালি করে বেক করে নিতে হবে প্রথমে, তারপর প্রত্যেকটি টুকরোয় ক্রিম চিজ সমানভাবে চালিয়ে দিন, গোটা গোলমরিচ দিয়ে চোখ, গাজরের টুকরো দিয়ে নাক, টমেটো দিয়ে মুখ তৈরি করুন। আর এই সুন্দর দেখতে পিৎজা ছোটদের মন জয় করবেই। সঙ্গে থাকুন, আমরা ফিরবো আজকের স্পেশাল আড্ডা মজাদার স্ন্যাক্স নিয়ে। শুনতে থাকুন আর জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে কান মুসাফিরে শুধুমাত্র ইয়েস রেডিও বাংলানেট.কম এ।

মজাদার স্ন্যাক্স নিয়ে আড্ডা চলছে আর তার মধ্যে একটু ফ্রুট থাকবে না তাহলে কেমন একটা কিরকম মনে হয় না? তো যাই হোক, সেই ব্যাপারটাকে মাথায় রেখে একটি পিৎজা বেস, একটি কাটা কলা, হাফ কাপ আপেল কুচি, 1/4 কাপ চেরি, 1/4 কাপ স্ট্রবেরি কুচি আর 1/4 কাপ আনারসের টুকরো, হাফ কাপ ক্রিম চিজ, 1 টুকরো ছোটো চামচ ভ্যানিলা এসেন্স, 1/4 কাপ চিনি গুঁড়ো আর 1 চা চামচ মধু আর 1 চিমটে একদম এলাচ গুঁড়ো। ব্যাস, তাতে কিন্তু ফাটাফাটি হতে যাচ্ছে ফ্রুট পিৎজা। পিৎজা বেস 300 ডিগ্রি তাপমাত্রায় 8 থেকে 10 মিনিট বেক করে নিতে হবে প্রথমে। তারপর তার উপর ক্রিম দিন, চিজ গুঁড়ো, মধু ও ভ্যানিলা এসেন্স একসঙ্গে মিশিয়ে লাগিয়ে দিন। কলার টুকরো, আপেলের টুকরোর উপর অল্প লেবুর রস ছড়িয়ে রাখবেন যাতে সেগুলি কালচে না হয়ে যায়। তারপর এই কাটা ফল ছড়িয়ে পরিবেশন করুন, ফ্রুট পিৎজা রেডি। সঙ্গে থাকুন, কোথাও যাবেন না, আমি পর আবারও ফিরে আসছি, আড্ডা জারি থাকবে মজাদার স্ন্যাক্স নিয়ে। এখন ইয়েস গাম।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The Redspot team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
4: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
5: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
4: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
1: Radio partner, radiobanglanet.com.
6: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।

তো ব্যাক টু ব্যাক কয়েকটা গানের পর আবারও ফিরে এলাম আজকে এই স্পেশাল আড্ডা স্ন্যাক্স নিয়ে। সত্যি এমন কিছু খাবার থাকে যেগুলোতে মানে যতক্ষণ না শুনছি, যতক্ষণ না বানিয়ে খাচ্ছি, ততক্ষণ পর্যন্ত মানে মনটা কীরকম একটা আঁকুবাঁকু আঁকুবাঁকু করে। আর এটাই স্বাভাবিক, যতক্ষণ না মানে সেই স্বাদ আমি জিভের মাধ্যমে উপভোগ করতে পারছি, ততক্ষণ কানে শুনে ব্যাপারটা কীরকম কেমন রকম লাগছে। তাই খুব তাড়াতাড়ি সেটাকে তৈরি করেও ফেলতে হবে, তবেই না কেল্লা ফতে ব্যাপারটা হবে। তাই দেরি না করে আরেকটা ছোট্ট নুডলস র‍্যাপ আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এক কাপ দুধ, হাফ কাপ ময়দা, এক ছোট চামচ তেল, হাফ প্যাকেট সেদ্ধ নুডলস, হাফ কাপ মিক্সড ভেজিটেবলস সেদ্ধ করা, একটা বড় চামচ মাখন আর এক চিমটে নুন, জাস্ট এটুকুই। এতেই কিন্তু খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন নুডলস র‍্যাপ। প্যানে মাখুন গরম করবেন প্রথমে, তারপর সেদ্ধ করা সবজি অল্প ভেজে নেবেন, নুডলস ঢেলে নেড়ে নিতে হবে। তারপর অন্য একটি পাত্রে ময়দা ও দুধ একটি মিশ্রণ তৈরি করুন, স্বাদ মতো নুন মিশিয়ে নিন। অল্প পরিমাণে মিশ্রণ দিয়ে প্যানে ধোসার মতো ভেজে প্যানকেক তৈরি করুন। প্রত্যেকটি প্যানকেকে দু বড় চামচ নুডলসের পুর ভরুন ও রোল করে নিন। করকরে রোল সসের সঙ্গে খেতে দিন। ব্যাস, সিম্পল নুডলস র‍্যাপ। সঙ্গে থাকুন, ফিরে আসছি কয়েকটা গানের পর আবার আজকের এই স্পেশাল আড্ডা মজাদার স্ন্যাক্স নিয়ে। এখন ইয়েস গান।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে,
1: এই ভালো এই খারাপ, ও প্রেম মানে মিষ্টি পা,
0: ভালোবাসায় থাকুন বা মন্দবাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, তার আকাশেই উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

দিন। তো আজকের এই স্পেশাল আড্ডা স্ন্যাক্স শেষ করবো আরেকটা অসাধারণ পিৎজা দিয়ে, কিন্তু তার আগে কেমন লাগলো আজকের এই আড্ডা এবং আপনারা বানিয়ে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন যে আজকের এই স্ন্যাক্স আপনাদের কতটা আনন্দ দিল এবং আপনি এই স্ন্যাক্সটা বানিয়ে অন্যদেরকে দেওয়ার পর কী রিয়াকশন তাদের হলো। 4475039657122 আর যারা ইমেল করছেন gm@radiobanglanet.com। তো শেষ করব লাইট লাইট স্যান্ডউইচ দিয়ে, চারটি ব্রেড স্লাইস, একটা শশা, একটা গাজর, এক কাপ গাঢ় দই, এক চিমটে চিনি, নুন, গোলমরিচ গুঁড়ো স্বাদ মতো, জাস্ট এটুকুই, তাতেই কিন্তু মানে জমে যাবে। গাজর আর শশাটা গ্রেটারে একদম সরু টুকরোর কেটে নিন, 300 গ্রাম দই একটা পরিষ্কার কাপড়ে বেঁধে জল ঝরিয়ে গাঢ় করে নিন। তারপর দইটাকে দুভাগ করুন, এক ভাগে শশা কুচানো, অন্য ভাগের সঙ্গে গাজর কুচি মিশিয়ে নিন। ব্লেড স্লাইসগুলোর ধার কেটে ত্রিভুজ করে কেটে নিন। তারপর একটা স্লাইসের উপর শশা স্প্রেড সমানভাবে চালিয়ে দিন। এরপর অন্য স্লাইস রেখে তাতে গাজর স্প্রেড বুলিয়ে তৃতীয় স্লাইস দিয়ে চাপা দিয়ে দিন। লাইট স্যান্ডউইচ রেডি, আর আমাদের আড্ডা শেষ। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময় শনিবারের কথায় কথায়। ভালো থাকবেন আর শুনতে থাকবেন radiobanglanet.com। সোমবার আবারও শুনতে ভুলবেন না সৌভিকের সঙ্গে গান মুসাফির, 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন radiobanglanet.com। টাটা।

সত্যি পুরনো দিনের কথা, পুরনো স্মৃতি, পুরনো বন্ধু কিচ্ছু ভোলা যায় না। পুরনো জিনিসের প্রতি যেন একটা অদ্ভুত পিছু টান থাকে। বাংলায় একটা প্রবাদ আছে না, পুরনো চাল ভাতে পারে, এই মাহাত্মটা সত্যি বিরাট। প্রত্যেকটা মানুষের পুরনো যে কোনো জিনিসের প্রতি একটা দারুণ টান থাকে। যেমন আমার পুরনো ম্যাগাজিন পড়তে ভীষণ ভালো লাগে, পুরনো সংবাদপত্র, মানে অনেক পুরনো ঘটনা যেটা হয়তো সেই সময় পড়ে বুঝতে পারিনি, কিন্তু এই বয়সে এসে তার মাহাত্মটা বা সেই ঘটনার মূল অংশটা বুঝতে পারি। তো এই ব্যাপারটা আমার ভীষণ ইন্টারেস্টিং লাগে। আপনারও নিশ্চয়ই পুরনো এমন কোনো বিষয় আছে যেগুলো আপনি সেই সময় আজ থেকে কিছু বছর আগে সেই সময় বুঝতে পারেননি, এখন তার মাহাত্মটা বা তার বিশেষত্বটা আপনি বুঝতে পারেন, সেই জিনিসটা কি সেটা আমাকে জানান আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো +44 7503965712। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং, ফিরছি পরপর তিনটে গান নিয়ে, ততক্ষণ শুনতে থাকুন রেডিও বাংলানেট.com। মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060, আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.

শুনলাম তিনটে গানের পর আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং। পুরনো দিনের কথা বলতে যেটা সবথেকে আগে মনে পড়ে সেটা হলো দিদানের বিকেলবেলা গল্প বলা। গরমের ছুটি কিংবা পুজোর ছুটি বা শীতের ছুটির সময় আমরা সবাই মামার বাড়ি যেতাম। মামার বাড়ির বিকেলগুলো, মামার বাড়ির সকালগুলো, মামার বাড়ির সব কটা মুহূর্ত আমাদের কাছে এখনও ভীষণ ঝকঝকে। বা দিদানের মুখ থেকে গল্প শোনা সেটা কিন্তু দারুণ ব্যাপার। কত রকম গল্পের ঝুলি নিয়ে সেই সময় দিদান বসতো আমার মনে আছে। ভূতের গল্প বলতো, রাজারানীর গল্প বলতো, ব্যঙ্গমা ব্যঙ্গমীর গল্প বলতো। আপনারও নিশ্চয়ই এরকম কোনো গল্প আছে আপনার মামার বাড়িতে গেলে সবথেকে প্রিয় মানুষটা থেকে গল্প শোনা, বা দিদিমা ঠাকুমার থেকে গল্প শোনা, বা দাদুর কাছ থেকে গল্প শোনা। আমার দাদু ভাইও দারুণ সুন্দর গল্প বলতেন। পুরনো গল্প যেন এখনও ভীষণ ঝকঝকে, ভীষণ সুন্দর স্মৃতি আমাদের মনের মণিকোঠায় রয়ে গিয়েছে। আপনারও এরকম গল্পের কথা বা পুরনো এমন কোনো কথা আছে যেটা আমাকে জানাতে চান, অবশ্যই জানিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে +447503965712। আর অবশ্যই আমাদের ফেসবুক পেজ ফলো করতে ভুলবেন না, সেখানেও আমাকে মেসেজ করে জানাতে পারেন। আমাদের ফেসবুক পেজ হলো রেডিও বাংলা নেট। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং। ফিরছি আরও দুটো গানের পর।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম। মন যখন নিরুদ্দেশ, বৃষ্টির গান শুনলেই মনটা এক ঝটকায় ছোটবেলার বৃষ্টির দিনগুলো চলে যায়। ছোটবেলার বৃষ্টির দিনগুলো না ভারী ইন্টারেস্টিং ছিল। মানে ঘুম থেকে উঠে যদি দেখতাম সকালবেলা বাইরে বৃষ্টি পড়ছে, তখন তো স্কুল পুরো কাট কাট নয়, স্কুল ছুটির একটা বাহানা। কারণ অত বৃষ্টির মধ্যে স্কুল পাঠাবে না এই অ্যাসিওরেন্সটা কিন্তু ছিল। যাই হোক, ছোটবেলায় কার্টুন চালিয়ে বসতাম বৃষ্টির দিনগুলোয়, ব্রেকফাস্ট করে মনে পড়তো পড়াশোনা তখন খুব একটা, মানে বৃষ্টির দিনে পড়াশোনা করতে খুব একটা মন চাইতো না, তখন মনে হতো অঙ্ক খাতার পাতা ছেড়ে নৌকো বানিয়ে ফেলবো আর সেই নৌকোগুলো ভাসিয়ে দেব বাড়ির সামনে যে বৃষ্টির জল জমে থাকতো সেখানে। কি অদ্ভুত সুন্দর লাগতো না, মানে অত নৌকো, 10-12টা নৌকো সবাই মিলে আমরা ভাই বোনরা মিলে ছাড়ছি, কোনো নৌকা ডুবে যাচ্ছে, কোনো নৌকা ভাসছে, একটা অদ্ভুত সুন্দর লাগতো। এখন সময় থাকলেও নৌকো বানানো হয় না, আমরা কিন্তু পদ্ধতি ভুলিনি, সময় বলছে আমরা বড় হয়ে গেছি। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, ফিরছি তিনটে গানের পরে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন রেডিও বাংলানি ডট কম। মন যখন নিরুদ্দেশ।

বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায়।

ফিরে এলাম গানের বিরতির পর। শুনছেন ন্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেট.কমে, মন যখন নিরুদ্দেশ। আর আপনার প্রিয় ঠিকানা www.radiobanglanet.com। পুরনো যে কোনো জিনিসই ভীষণ স্পেশাল হয়। সব থেকে ইন্টারেস্টিং পুরনো গান, কারণ গান স্মৃতি বহন করে বেড়ায়। প্রত্যেকটা সময়ের গান কিছু না কিছু স্মৃতি বহন করে বেড়ায়। এরকম অনেক গান আছে যেগুলো শুনলে আমাদের কোনো বিশেষ মানুষের কথা মনে পড়ে যায়, বা বিশেষ কোনো জায়গার কথা মনে পড়ে যায়, বিশেষ কোনো সময়ের কথা মনে পড়ে যায়। আপনারও জীবনে নিশ্চয়ই এমন কোনো প্রিয় গান আছে, বা এমন কোনো গান আছে যেটা আপনি আপনার কোনো কাছের মানুষকে উৎসর্গ করতে চান, সেটা আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে +447503965712। পরের গানগুলো সাজিয়ে রাখলাম আপনার জন্য। দেখুন পুরনো কোনো স্মৃতি আবার মনের মণিকোঠায় ঘোরাফেরা করে কিনা। শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম, মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম ব্রেকের পর। শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে, মন যখন নিরুদ্দেশ। আগেও বলেছি আমাদের প্রচুর আড্ডা হয়, প্রচুর সুন্দর সুন্দর বিষয় নিয়ে আড্ডা হয়। সেই বিষয়ের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ অবশ্যই ফলো করুন, আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট। কথা হচ্ছে পুরনো বিষয় নিয়ে। পুরনো বিষয় বলতে পুরনো বন্ধুদের কথা দারুণ মনে পড়ে, স্কুলের বন্ধুদের কথা, যাদের সঙ্গে এত মেমোরিজ রয়েছে আমাদের, এত সুন্দর মুহূর্ত রয়েছে। স্কুলের খেলার মাঠ, বেঞ্চ, প্রচুর স্মৃতি রয়েছে। স্কুল ছুটির পর ক্রিকেট খেলা, ফুটবল খেলা, কিংবা স্কুল থেকে বেরিয়ে লাল নীল গোলা খাওয়া, প্রচুর স্মৃতি রয়েছে। শুধু পুরনো বন্ধু নয়, পুরনো এমন কোনো আত্মীয়ও আছে আমাদের জীবনে যাদের সঙ্গে আমাদের এখন হয়তো যোগাযোগটা নেই, বা এমন কোনো মানুষ আছে একটা সময় বা ছোটোবেলায় তাদেরকে আমরা জড়িয়ে বাঁচতাম, সেই মানুষগুলো হয়তো পৃথিবীতেই এখন নেই। সেই সমস্ত মানুষের জন্য পরের গানটা সাজিয়ে রাখলাম। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং। আজকের মতো সময় বলছে এখানেই শেষ করতে হবে, আগামীকাল আবার নতুন কোনো বিষয় নিয়ে আড্ডা দেব। শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমায় মন ভোলায় রে। গ্রামের মেঠো পথ দিয়ে হেঁটে হেঁটে চলা, আর তার সঙ্গে যদি কানে ভেসে আসে বাউলের সুর, সত্যি মন ভালো হয়ে যায়। আর সে গ্রামের গল্প, গ্রামের পথ আর গ্রামের কথা যখন হচ্ছে, তখন আজ আপনাকে শোনাবো এমন এক ছোট্ট গ্রামের গল্প, যেই গল্প শুনলে মনে হতে পারে এটা নিশ্চয়ই কোনো রূপকথার গল্প। শুনছেন রেডিও বাংলানেট .com, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমি আজকে শেয়ার করব আপনার সঙ্গে এমন এক গ্রামের গল্প, যেই গ্রামে কোনো বাড়িতে কোনো দরজা নেই। শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন, কিন্তু না, এরকম একটা গ্রাম রয়েছে, আর সেই গ্রামের গল্প নিয়ে আজকে থাকব। তবে এখন শুনব গান, চলুন শুনে নিই পরপর তিনটে গান, তারপর আবার ফিরে আসছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আমি অনামিকা, তাই অবশ্যই সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট .com, মন যখন নিরুদ্দেশ।

0: এলো না।
1: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

এমন একটা গ্রাম যেই গ্রামের যত বাড়ি রয়েছে কোনো বাড়িতে কোনো দরজা নেই, সদর হাট করে খোলা, তবুও সেখানে কোনো চুরি হয় না। শুনে নিশ্চয়ই মনে হচ্ছে এটা আবার হয় নাকি, এটা নিশ্চয়ই কোনো রূপকথার গল্প, কিন্তু না, এমন গ্রাম কিন্তু রয়েছে। আর সেই গ্রামের গল্প নিয়ে আজ আমরা রয়েছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমরা আজকে যেই গ্রামের কথা বলছি সেই গ্রামে একের পর এক বাড়ি, আর সেই বাড়িতে বাসিন্দারা বাড়িতেই থাকেন, কিন্তু বাড়িতে কোনো দরজা বানান না। বাড়ির দরজা বন্ধ রাখারও তাই কোনো প্রশ্নই ওঠে না, বাড়িতে তারা থাকুন বা না থাকুন দরজা কিন্তু সব সময় খোলা, কোনো তালারও বন্দোবস্ত নেই সেখানে। বাড়ির দরজা বন্ধ করে তালা লাগানোর যে একটা আমাদের চেষ্টা সেটাও কিন্তু সেখানে নেই। আর এমন এক গ্রাম রয়েছে, আর সেটা ভারতের মহারাষ্ট্রে। জানবো সেই গ্রামের কথা, তবে এখন সময় হয়েছে গান শোনার। চলুন শুনে নি গান, তারপর ফিরে আসছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

বাড়ি যখন তৈরি করা হয় তখন সদর দরজায় তালার একটা বন্দোবস্ত কিন্তু সব বাড়িতেই থাকে। আর কোথাও যাওয়ার আগে সেই তালা ঠিকঠাক করে বন্ধ করা হয়েছে কিনা সেটা কিন্তু বাড়ির মালিকরা খুব ভালো করে দেখে নেন। অনেকে তো আবার এমন যে তারা তালা বন্ধ করেও আবার সেই তালা টেনে টেনে দেখেন যে ঠিকঠাক করে লাগানো হয়েছে কিনা, কারণ তালা ঠিকঠাক করে না রাখা হলে বাড়িতে চুরি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, এমন ভাবনা কিন্তু সবার মনেই বাসা বাঁধে। কিন্তু আজকে আমরা এমন এক গ্রামের গল্প নিয়ে রয়েছি যে গ্রামে কোনো বাড়িতে সদর দরজা নেই এবং তাই এই দরজায় তালা লাগানোর যে ব্যবস্থা সেটাও নেই, কারণ সেখানে চুরিই হয় না, এমনই সেই গ্রাম। আর সেই গ্রামের গল্প নিয়েই আমাদের আজকে পপকর্ন শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আর আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমরা আজকে যে গ্রামের কথা বলছি সেটা হলো মহারাষ্ট্রের, আর সেই গ্রামের নাম সিঙ্গানাপুর। আর সেই সিঙ্গানাপুরে রয়েছে এক প্রাচীন শনি মন্দির, আর সেই জন্যই সেখানকার যে গ্রামের মানুষজন তাদের ভরসা সেই মন্দিরের ওপর, আর তারা সেই বাড়িতে দরজাও রাখেন না আর তালাও দেন না, কারণ চুরির কোনো ভয়ই নেই সেই গ্রামে। এই গ্রামের গল্প মানে এই সিঙ্গানাপুর গ্রামের গল্প নিয়ে থাকব, তবে গানের ওপারে। চলুন শুনে নি গান, তারপর আবার ফিরে আসছি আমাদের আজকে সেই ছোট্ট গ্রামের গল্প নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কমে পপকর্ন অনামিকার সঙ্গে।

আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। কি তৈরি? তো ব্যাগ ট্যাগ গুছিয়ে নিন এবার।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম এ পপকর্ন, আর আপনার সঙ্গে রয়েছে আমি অনামিকা। আমাদের আজকের পপকর্নে আমরা এমন এক গ্রামের গল্প নিয়ে রয়েছি যেখানে বাড়িতে কোনো মেন গেট নেই বা সেখানে তালা লাগানোরও কোনো বন্দোবস্ত নেই, কারণ সেখানকার মানুষজন জানেন যে সেখানে চুরি হয় না, এমনই সেই গ্রাম। আর সেই গ্রাম রয়েছে ভারতের মহারাষ্ট্রের সিঙ্গানাপুরে। আর সেখানে কার যে মানুষজন, তারা বাড়িতে দরজা থাকার যে দরকার রয়েছে সেটাই তারা বিশ্বাস করেন না, কারণ এখানে চুরির কোনো ভয়ই নেই, কারণ এখানে রয়েছে প্রাচীন এক শনি দেবতার মন্দির, আর সেই শনি দেবতা সকলকে রক্ষা করেন, এমনই বিশ্বাস সেখানকার বাসিন্দাদের, কারণ তাদের সম্পদ রক্ষা করবেন স্বয়ং দেবতা। আর সেই কারণেই শনি দেবতার ভয়ে কেউ সেই গ্রামে চুরি করবারও সাহস পান না। আর সেই গ্রামে প্রতি বছর বহু দূর থেকেও কিন্তু মানুষ আসেন শতাব্দী প্রাচীন সেই শনি মন্দিরে পুজো দিতে। আর এই মন্দিরটিও কিন্তু রয়েছে খোলা আকাশের নিচে, কারণ সেখানে তাদের বিশ্বাস সেই গ্রামের মানুষদের যে এই মন্দিরকে এমন খোলা আকাশের নিচেই থাকতে দিতে হবে, কারণ এখানে রয়েছে কোষ্ঠী পাথরের এক বিগ্রহ, আর সেখানে এইরকমই এক বিশ্বাস রয়েছে। আর এখানকার স্থানীয় মানুষদের এই দেবতার উপর এতটাই ভরসা, এতটাই বিশ্বাস যে তাদের বাড়িতে চুরি হবে না, সেই কারণে সেখানে বাড়ির যে দরজা, সদর দরজা, সেটা রাখারও কোনো প্রয়োজন নেই, আর সেখানে তালা দেওয়ারও কোনো প্রয়োজন নেই, কারণ সেখানে চুরি হয় না। আর এইরকমই গ্রামের মানুষদের বিশ্বাস। আর সেই গ্রামের গল্প আমাদের জারি থাকবে, তবে এখন পরপর দুটো গান আপনার জন্য। ফিরে আসছি গানের ওপারে, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

পর দুটো গান ছিল আপনার জন্য। ফিরে এলাম গানের উপরে, আমি অনামিকা, আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি এমন এক গ্রামের গল্প নিয়ে যেই গ্রামের নাম সিঙ্গানাপুর, ভারতের মহারাষ্ট্রের সেই গ্রাম। যেই গ্রামের বিশেষত্ব হল সেখানকার যে বাসিন্দাদের বাড়ি, সেই বাড়িগুলোতে কোনো সদর দরজা নেই বা সেখানে তালা লাগানোরও কোনো ব্যবস্থা নেই, কারণ সেখানকার বাড়িতে কোনো চুরি হয় না। আর এমনই এক গ্রাম সেই সিঙ্গানাপুর। আর সেই গ্রামের গল্প করতে করতেই আমাদের আজকের মতো অনুষ্ঠান শেষ করবার পালা, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি আজকের মতো চলে গেলেও আগামীকাল ঠিক এই একই সময় আবার চলে আসব আমাদের পপকর্নের আড্ডা নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: Smarter IT Asset Management for Global Enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভায়নীর সঙ্গে আড্ডা জাংশনে।
2: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
3: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
2: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
4: Radio partner, radiobanglanet.com.
5: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। কি তৈরি তো ব্যাগট্যাগ গুছিয়ে নিন এবার?
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
4: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
3: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
0: Radio partner, radiobanglanet.com.
5: ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানে.com এ। মন যখন নিরুদ্দেশ।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

ইনস্টলমেন্টের শীত ঘুম থ্রি বিএইচকে ফ্ল্যাট লো আজকাল হামতুম রেসির আর একটা র্যাট একশো হজমি বড়ি ফেল হয়ে কর্পোরেট রাস্কেল আসলে জিম মরিসন যা তাই মেট্রো থার্ড রেল শোয়ের পর শোয় সালা বাইপাস হাঁকাবই গানের পর গান দাদা একটা চান্স দিয়ে যান।

উৎসবের মরশুম চলছে, আর এই সময় কিন্তু একটা কথা আমাকে বেশ ভালোভাবে নাড়া দিয়ে যায়, সেটা হলো লক্ষ্মী। আগে হ্যাঁ, লক্ষ্মী ছেলে বা লক্ষ্মী মেয়ে। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আমাদের আড্ডাটা জমে উঠতে চলেছে লক্ষ্মী ছেলে এবং লক্ষ্মী মেয়েকে নিয়ে। মানে ব্যাপারটা হলো, লক্ষ্মী ছেলে বা লক্ষ্মী মেয়েদের নিয়ে কিছু কথা আপনাকে বলবো না, বলবো যে এই লক্ষ্মী ছেলে বা এই লক্ষ্মী মেয়ে কথাটার মধ্যেই অনেক গল্প, অনেক ঘটনা এবং অনেক কিছু আছে। তো আজকে রেডিও বাংলা নাইট ডট কমে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসর জমে থাকবে এই লক্ষ্মী ছেলে এবং লক্ষ্মী মেয়েকে নিয়ে, কিন্তু সবই জমে থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নাইট ডট কম।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরবাসী মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে
3: মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in.
4: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India,
5: live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
4: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
0: Radio partner, radiobanglanet.com.

তো ছোটবেলা থেকেই লোকজন যদি আমাকে কখনো লক্ষ্মী ছেলে বলতো আমি বেশ খুশি হয়ে যেতাম। কেন বলছি, কিন্তু তার আগে আপনাকে জানাই যে রেডিও বাংলানে .com-এ শুনছেন ইচ্ছেদানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে লক্ষ্মী ছেলে এবং লক্ষ্মী মেয়ে এই দুটো কথা নিয়ে। তো যে কথা বলছিলাম যে ছোটবেলায় আমায় যদি কেউ বলতো লক্ষ্মী ছেলে আমি খুব খুশি হয়ে যেতাম। তার কারণটা হচ্ছে খুব একটা বেশি শুনতে পেতাম না তো এই ব্যাপারটা, ম্যাক্সিমাম টাইমেই শুনতাম দুরন্ত, দুর্ধর্ষ, দুষ্টু ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, সারা জীবন এসবই শুনে এসেছি জানেন। ওই জন্য কেউ যদি মুখ ফসকে না জেনে শুনে একটু লক্ষ্মী ছেলে বলে দিত বেশ মজা পেতাম, বেশ একটা অন্তরের তৃপ্তি অনুভব করতাম। তো রেডিও বাংলা নেই .com-এ এই লক্ষ্মী ছেলে এবং লক্ষ্মী মেয়েকে নিয়েই আমাদের আড্ডাটা জারি থাকবে। ব্রেকের ওপ্রান্তে আমার এক বান্ধবীর কথা আপনার সঙ্গে শেয়ার করব, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট .com।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

বাজাই আমি তাকদম তাকদম বাজাই বাংলাদেশের ঢোল আমি তাকদম তাকদম বাজাই সব ভুলে যাই সব ভুলে যাই।

তো আমার এক বান্ধবী আছে, ওকে যদি কেউ লক্ষ্মী মেয়ে বলে তাহলে সে একদম খোঁচে বোম হয়ে যায়। তার পেছনে একটা লজিকও সে খাড়া করেছে। তো রেডিও বাংলায় .com-এ শুনছেন ইচ্ছেদান, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আমাদের আড্ডাটা জারি আছে লক্ষ্মী ছেলে এবং লক্ষ্মী মেয়ে এই দুটো কথাকে নিয়ে। তো যে কথা বলছিলাম যে ওকে যদি কেউ লক্ষ্মী মেয়ে বলে ও প্রচণ্ড রেগে যায়। তার কারণ ও মনে করে যে লক্ষ্মী মেয়ে বলা মানে তাকে বলা হচ্ছে যে তাকে মাথায় টুপি পরিয়ে যে যা ইচ্ছা কাজ করিয়ে নিতে পারে আর কি। মানে এটাই তার ধারণা, লক্ষ্মী মেয়ে মানে তার ডেপিকশনে এটাই আসছে। যদিও আমার এ বিষয়ে ধারণা খুব একটা নেই, মানে লক্ষ্মী হলেই তার মাথায় কী করে টুপি পরানো যায় আই রিয়েলি ডোন্ট নো। যাই হোক, ওর ডেপিকশন এটাই। তো রেডিও বাংলা নেট .com-এ আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে লক্ষ্মী ছেলে এবং লক্ষ্মী মেয়ে এই নিয়েই আমাদের কথাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট .com।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

তবে আমার কাছে কিন্তু লক্ষ্মীমের একটা অদ্ভুত নজির আছে এবং সেটা যথেষ্টই চমকে দেওয়ার মতো। তো রেডিও বাংলানেট.কম এ শুনছেন ইচ্ছেডা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আমাদের আড্ডাটা জারি আছে লক্ষ্মী ছেলে এবং লক্ষ্মী মেয়েকে নিয়ে। তো যে কথা বলছিলাম যে লক্ষ্মী মেয়ে বলতে ঠিক কী বোঝায়, এটা একটা অদ্ভুত ব্যাপার আমি ফিল করেছি জানেন। কিছুদিন আগের ঘটনা, আমাদের লোকালিটির মধ্যে দুই মেয়ে মানে দিদি এবং তার ছোট বোন আসছিল সাইকেল নিয়ে। এমন সময় কতগুলো ছেলে কটুক্তি করে, বড় বোন পাশ কাটিয়ে চলে যাচ্ছিল, ছোট বোন সাইকেলটি পাশে রেখে ছেলেগুলোকে একদম উদুম কেলালো জানেন। মানে বেসিক্যালি এরা কেউ জানতো না যে ছোট বোন অ্যাকচুয়ালি ব্ল্যাক বেল্ট সেকেন্ড ডান ক্যারাটেতে, এবং তার মার খেয়ে যখন মোটামুটি ছেলেরা রাস্তায় গড়াগড়ি খাচ্ছে, তখন আমি বুঝতে পারলাম যে এই ছোট মেয়েটি অ্যাকচুয়ালি লক্ষ্মী মেয়ে, কী বলেন? তো রেডিও বাংলানেট.কম এ আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসর জমে আছে, জারি আছে লক্ষ্মী ছেলে এবং লক্ষ্মী মেয়েকে নিয়ে। তো এই নিয়েই আমাদের আড্ডাটা জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

লক্ষ্মী ছেলে এবং লক্ষ্মী মেয়ে নিয়ে আমরা একটা কনফিউশনেও পড়ে গিয়েছিলাম। বেশ কিছু বছর আগের কথা, তখন সবেমাত্র কলেজে উঠেছি। সেই সময় হঠাৎ করে আমাদের কলেজে একজন নতুন আমাদের ক্লাসে যুক্ত হলেন, মানে তিনি আমরা ভেবেছিলাম ছাত্রী, মানে তার নাম হচ্ছে লক্ষ্মী। কিন্তু যখন সে ক্লাসে এলো তখন দেখলাম সে একটি ছেলে, তার অ্যাকচুয়াল নাম লক্ষ্মীপ্রসাদ। আর লক্ষ্মী ছেলে এবং লক্ষ্মী মেয়ের কথা উঠলেই এই কথাটা আমার বেশ ভালো করে মনে পড়ে, মানে এক্ষেত্রে একটা কনফিউশন বেশ ভালো রকমভাবে ক্রিয়েট হয়েছিল আমাদের মধ্যে। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে রানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর লক্ষ্মী ছেলে এবং লক্ষ্মী মেয়ে এই দুটো কথা নিয়ে বেশ কিছু কথা আপনার সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে রানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। টাটা।

radiobangla.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্ধুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতো এক ঘন্টার গান্ধুরিয়ার আড্ডায় আমি হাজির হয়েছি, আর আমার সঙ্গে রয়েছে বেশ ভালো ভালো গান, যে গানগুলো শুনলে আপনার মন খারাপ কোথায় যে যাবে আপনি নিজেও জানেন না। যাই হোক, সেই সব কিছু নিয়ে আজকের আড্ডা। এবং আমার মনে হয় যে এই যে বন্ধুত্ব, আমাদের বন্ধুত্ব যতদিন যাচ্ছে স্ট্রং হচ্ছে, সেই বন্ধুত্বে কিন্তু একটু আমার মনে হয় আদান প্রদান করাটা বেটার। কী আদান প্রদান করাটা বেটার, অর্থাৎ আমি কিন্তু দাবি জানাচ্ছি গিফটের, সেটা নিয়েই আজকের আড্ডায় একটা চমক রয়েছে আপনার জন্য।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com-এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com এর ওয়েব তরঙ্গে।
4: আপনি শুনছেন রেডিও বাংলা .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

আমরা হামেশাই কিন্তু বন্ধুদেরকে কি দেব সেটা বুঝতে পারি না। তার মধ্যে যদি একই মাসে দু তিনটা বন্ধুর জন্মদিন পড়ে যায় বা কোনো একটা স্পেশাল ওকেশন পড়ে যায়, আমরা কিভাবে হ্যান্ডেল করব সেটা বুঝতে পারি না। বন্ধুদেরকে খেলো জিনিসও দেওয়া যায়।

আবার আমাদের সবসময় আমাদের হাতে বাজেটও থাকে না, কিন্তু যদি কেউ খুব স্পেশাল হয় বা খুব কাছের মানুষ হয়, তাকে কিন্তু একটু কাছের মানুষের জন্য স্পেশাল গিফট দিতেই হবে, আর সেখানে নিজের হাতের ছোঁয়া লাগালে বেশ ভালো হয়। তাহলে ক্রিয়েটিভিটি কাজে লাগিয়ে যদি নিজের হাতে কিছু বানানো যেতে পারে আর সেটা অনেকটা সুন্দর দেখতে লাগলো, হয়তো কি বলবো অ্যাট্রাকটিভ, তাহলে কত ভালো লাগে। ঠিক সেই সব কিছু নিয়েই আজকের আড্ডা। শুনছেন রেডিও বাংলা .com, মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060, আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ ডট

আমাদের অনেক সময় হয় যখন বয়সটা বাড়ে, অর্থাৎ স্কুল কলেজের গণ্ডি পেরিয়ে যখন আমরা কর্মস্থলে যাই, ঠিক সেই সময় বন্ধুগুলো কিন্তু আলগা হতে শুরু করে। আর ঠিক যেই বন্ধুটা থেকে যাওয়ার সে থেকেই যায়, আর সেটা আপনার ভালো মন্দ খারাপ কি বলবো সব রকম মুডের সাথে অভ্যস্ত, এবং তারপরেও আপনার হাতটা ছেড়ে যায়নি, তার মানে বুঝতে হবে সে প্রকৃত বন্ধু। সেই সব কিছুকে বাদ দিলেও সেই প্রকৃত বন্ধুর জন্মদিনে যদি আপনি গিফট না করেন, তাহলে ব্যাস এইরকম একটা কাছের বন্ধুকে কী গিফট দিতে পারেন? অনেক সময় হয় যে আমরা কথা বলতে পারি না বা মনের কথাগুলো শেয়ার করতে পারি না সামনাসামনি, সেটা শাই হতে পারে বা সেটা কখনো হতে পারে যে সময়ের অভাবে বা বলা হয়ে ওঠে না। তো একটা রঙিন জার নিতে

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে। ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

দেখতে যাওয়ার আগে রঙিন জার নিয়ে কথা বলছিলাম, বন্ধুকে গিফট করার কথা বলছিলাম। এখন বাজার কিন্তু রঙিন জার বেশ ইন, এবং সেখানে যদি আমরা কালারফুল কাগজ দিয়ে দিই তাহলে কেমন লাগবে? আর সেই কালারফুল কাগজের মধ্যে যদি আমরা স্পেশাল স্পেশাল কিছু কথা লিখে রাখি, যে কথাগুলো সচরাচর চা খেতে খেতে, বিরিয়ানি খেতে খেতে, আড্ডা দিতে দিতে বলা হয় না। আর বন্ধুদেরকে থ্যাংক ইউ বলতে নেই, বন্ধুদেরকে সরি বলতে নেই, কিন্তু আমাদের জীবনের ওঠা বসায় অনেক উপকার করেই যায় তারা। আর সেই থ্যাংক ইউগুলো যদি আমরা রঙিন জারের মধ্যে পাঠাই, বা অনেক সময় ভুল হয়ে যায় আমাদের থেকে, তো সেখানে যদি আমরা রঙিন জারে সেই কাগজের মধ্যে সরি লিখে পাঠাই।

radiobangla.com এর বন্ধুত্বের দাবি জানিয়ে বন্ধুর জন্য একটা স্পেশাল গিফট কি কি হতে পারে সেটা থেকে রঙিন চাঁদ আমরা চুজ করেছি, এবং রঙিন চাঁদের মধ্যে আমরা আবার কালারফুল কাগজ দিয়ে লেখালেখিও করে ফেলেছি। কিন্তু এই যে আপনি অল্প টাকায় কাজ সেরে দেবেন সেটা ভাবছেন, ক্রিয়েটিভিটির ছোঁয়া লাগিয়ে বা ক্রিয়েটিভিটির তকমা লাগিয়ে আপনার কানটা না জোর করে মুলে দেবে আপনার বেস্ট ফ্রেন্ড। তাই জন্য যদি একটা ছোট্ট কোনো গিফট সেই জারের মধ্যে লুকিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালো হয়। সেটা হতে পারে যে কোনো জিনিসই হতে পারে, ছেলেদের জন্য আমরা ঘড়ি ইউজ করতে পারি, মেয়েদের জন্য অবশ্যই, বা রিসলেট মানে যেটা রঙিন জারের মধ্যে লুকানো যাবে, ঠিক সেরকম একটা কিছু গিফট আমরা লুকিয়ে প্রেজেন্ট করতে পারি তাকে। তাহলে কেমন লাগলো আইডিয়াটা প্লিজ জানাতে ভুলবেন না। এবং রঙিন জার বানানো খুবই ইজি, একটা জার কিনবেন, ছোট ছোট কাগজ দিয়ে দেবেন, সেটা অবশ্যই কালারফুল, একটুখানি ডেকোরেট করবেন রিবন দিয়ে, এবং তার সাথে সাথে অবশ্যই সেই গিফটটা লুকিয়ে রাখবেন, তারপরে জারকে দেবেন, তারপর ভালো করে প্যাকিং ফ্যাকিং করে বন্ধুকে গিফট করে দেবেন। ঠিক এরকমই আইডিয়া নিয়ে আমাদের আড্ডা চলবে। আর তার সাথে সাথে অবশ্যই আমাকে ফলো করতে ভুলবেন না, www.radiobangla.com।

24x7 অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট.com শুনছেন, আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। আর আজকের আড্ডাটা একটু অন্যরকম, স্ন্যাক্স। হ্যাঁ, মানে ছোটরা তো বায়না করে, টিফিনে চাই নতুন কিছু, তো এবার ওদের মন জয় করা খুব সোজা, কারণ দুর্দান্ত কিন্তু মুখরোচক স্ন্যাক্স আজকের এই স্পেশাল আড্ডায় আপনাদেরকে শেয়ার করব। আর এই স্ন্যাক্সটা শুধু কিন্তু ছোটরা উপভোগ করবে তা কিন্তু নয়, মানে বড়রাও খুব জমিয়ে খেতে পারবে। তাহলে দেরি না করে আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে ভেজিটেবল পিৎজা। উপকরণ যেটা লাগবে, একটি পিৎজা বেস, দু চামচ পিৎজা সস, হাফ কাপ ক্যাপসিকাম, চৌকো আকারে কাটা একটি পেঁয়াজ কলি, হাফ কাপ মোজারেলা চিজ, আর 10-12 তুলসী পাতা। এই সামান্য এই ব্যাপারটা, এর মাধ্যমেই কিন্তু অসাধারণ একটা রেসিপি আপনাদের সামনে আসতে চলেছে। তো পিৎজা বেসের উপর পিৎজা সস লাগান, লাল হলুদ সবুজ ক্যাপসিকামের কুচি ছড়িয়ে দিন, চিজ ঢেলে 250 ডিগ্রি সেন্টিগ্রেডের তাপমাত্রায় সোনালি করে বেক করুন। পেঁয়াজ কলি ও তুলসী পাতা ছড়িয়ে পরিবেশন করুন ভেজিটেবল পিৎজা। যারা একটু এই আমিষ ব্যাপারটা পছন্দ করেন না, তাদের জন্য কিন্তু এই ভেজিটেবল পিৎজা এই মুহূর্তে সেরা ফাটকা হতে পারে। দেখুন, আজকের এই এক ঘন্টার আসর জমে উঠবে কিন্তু এরকম মজাদার স্ন্যাক্স নিয়ে। জুড়ে থাকুন আর শুনতে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, স্ন্যাক্সের আড্ডা। এখন গান

ব্যাক টু ব্যাক কয়েকটা গানের পর ফিরে এলাম আজকের এই স্পেশাল আড্ডা পিজ্জা নিয়ে। তো মজাদার পিজ্জা আজকের এই আড্ডায় স্পেশাল, এবং পুজোর মধ্যে কিন্তু খুব সহজেই আপনি এটাকে খেতে পারেন এবং খাওয়াতে পারেন। লিটল পিজেটস ফর কিডস, ছোটদের জন্য সত্যি এটা খুব উপকারী, এবং সত্যি কথা বলতে খুব খুব খুব মজা পাবে ওরা। উপকরণ যেটা লাগবে খুব সামান্য, একটি পিজ্জা বেসের থেকে 3 ইঞ্চি গোলাকার টুকরো কেটে নিন, 2 বড় চামচ ক্রিম দিন, ব্যাস সিম্পল। সাজানোর জন্য কুচানো টমেটো, ক্যাপসিকাম কুচি, গাজর কুচি, গোলমরিচ কুচি, নুন স্বাদ মতো, আর অল্প গোটা গোলমরিচ, ব্যাস এতেই কিন্তু কেল্লা ফদে। প্রত্যেকটি পিজ্জার টুকরো সোনালি করে বেক করে নিতে হবে প্রথমে, তারপর প্রত্যেকটি টুকরোয় ক্রিম চিজ সমানভাবে চারিয়ে দিন, গোটা গোলমরিচ দিয়ে চোখ, গাজরের টুকরো দিয়ে নাক, টমেটো দিয়ে মুখ, তৈরি করুন। আর এই সুন্দর দেখতে পিজ্জা ছোটদের মন জয় করবেই। সঙ্গে থাকুন, আমরা ফিরবো আজকের স্পেশাল আড্ডা মজাদার স্ন্যাক্স নিয়ে। শুনতে থাকুন আর জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে কান মুসাফিরে, শুধুমাত্র ইয়েস রেডিও বাংলানেট.কম এ।

মজাদার স্ন্যাক্স নিয়ে আড্ডা চলছে আর তার মধ্যে একটু ফুড থাকবে না তাহলে কেমন একটা কিরকম মনে হয় না? তো যাই হোক, সেই ব্যাপারটাকে মাথায় রেখে একটি পিৎজা বেস, একটি কাটা কলা, হাফ কাপ আপেল কুচি, 1/4 কাপ চেরি, 1/4 কাপ স্ট্রবেরি কুচি আর 1/4 কাপ আনারসের টুকরো, হাফ কাপ ক্রিম চিজ, 1 টুকরো ছোটো চামচ ভ্যানিলা এসেন্স, 1/4 কাপ চিনি গুঁড়ো আর 1 চা চামচ মধু আর 1 চিমটে একদম এলাচ গুঁড়ো। ব্যাস, তাতেই কিন্তু ফাটাফাটি হতে যাচ্ছে ফ্রুট পিৎজা। পিৎজা বেস 300 ডিগ্রি তাপমাত্রায় 8 থেকে 10 মিনিট বেক করে নিতে হবে প্রথমে। তারপর তার উপর ক্রিম দিন, চিজ গুঁড়ো, মধু ও ভ্যানিলা এসেন্স একসঙ্গে মিশিয়ে লাগিয়ে দিন। কলার টুকরো, আপেলের টুকরোর উপর অল্প লেবুর রস ছড়িয়ে রাখবেন যাতে সেগুলি কালচে না হয়ে যায়। তারপর এই কাটা ফল ছড়িয়ে পরিবেশন করুন, ফ্রুট পিৎজা রেডি। সঙ্গে থাকুন, কোথাও যাবেন না, আমি পর আবারও ফিরে আসছি আড্ডা জারি থাকবে মজাদার স্ন্যাক্স নিয়ে। এখন ইয়েস গাম।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দবাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

তো আজকের এই স্পেশাল আড্ডা স্ন্যাক্স শেষ করব আরেকটা অসাধারণ পিৎজা দিয়ে। কিন্তু তার আগে কেমন লাগলো আজকের এই আড্ডা, এবং আপনারা বানিয়ে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন যে আজকের এই স্ন্যাক্স আপনাদের কতটা আনন্দ দিল, এবং আপনি এই স্ন্যাক্সটা বানিয়ে অন্যদেরকে দেওয়ার পর কী রিয়াকশন তাদের হলো। 4475039657128। আর যারা ইমেল করছেন gm@radiobanglanet.com। তো শেষ করব লাইট লাইট স্যান্ডউইচ দিয়ে। 4টি ব্রেড স্লাইস, 1টা শশা, 1টা গাজর, 1 কাপ গাঢ় দই, 1 চিমটে চিনি, নুন, গোলমরিচ গুঁড়ো স্বাদ মতো, জাস্ট এটুকুই, তাতেই কিন্তু মানে জমে যাবে। গাজর আর শশাটা গ্রেটারে একদম সরু টুকরোর কেটে নিন। 300 গ্রাম দই একটা পরিষ্কার কাপড়ে বেঁধে জল ঝরিয়ে গাঢ় করে নিন। তারপর দইটাকে দুভাগ করুন, এক ভাগে শশা কুচানো, অন্য ভাগের সঙ্গে গাজর কুচি মিশিয়ে নিন। ব্লেড স্লাইসগুলোর ধার কেটে ত্রিভুজ করে কেটে নিন। তারপর একটা স্লাইসের উপর শশা স্প্রেড সমানভাবে চালিয়ে দিন। এরপর অন্য স্লাইস রেখে তাতে গাজর স্প্রেড বুলিয়ে তৃতীয় স্লাইস দিয়ে চাপা দিয়ে দিন। লাইট স্যান্ডউইচ রেডি। আর আমাদের আড্ডা শেষ। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়, শনিবারের কথায় কথায়। ভালো থাকবেন আর শুনতে থাকবেন radiobanglanet.com। সোমবার আবারও শুনতে ভুলবেন না সৌভিকের সঙ্গে গান মুসাফির, 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন radiobanglanet.com। টাটা।

সত্যি পুরনো দিনের কথা, পুরনো স্মৃতি, পুরনো বন্ধু কিচ্ছু ভোলা যায় না। পুরনো জিনিসের প্রতি যেন একটা অদ্ভুত পিছু টান থাকে। বাংলায় একটা প্রবাদ আছে না, পুরনো চাল ভাতে পারে। এই মাহাত্মটা সত্যি বিরাট। প্রত্যেকটা মানুষের পুরনো যে কোনো জিনিসের প্রতি একটা দারুণ টান থাকে। যেমন আমার পুরনো ম্যাগাজিন পড়তে ভীষণ ভালো লাগে, পুরনো সংবাদপত্র, মানে অনেক পুরনো ঘটনা যেটা হয়তো সেই সময় পড়ে বুঝতে পারিনি, কিন্তু এই বয়সে এসে তার মাহাত্মটা বা সেই ঘটনার মূল অংশটা বুঝতে পারি। তো এই ব্যাপারটা আমার ভীষণ ইন্টারেস্টিং লাগে। আপনারও নিশ্চয়ই পুরনো এমন কোনো বিষয় আছে যেগুলো আপনি সেই সময়, আজ থেকে কিছু বছর আগে, সেই সময় বুঝতে পারেননি, এখন তার মাহাত্মটা বা তার বিশেষত্বটা আপনি বুঝতে পারেন, সেই জিনিসটা কি সেটা আমাকে জানান আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো +44 7503965712। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং। ফিরছি পরপর তিনটে গান নিয়ে, ততক্ষণ শুনতে থাকুন রেডিও বাংলা নেট .com। মন যখন নিরুদ্দেশ।

দিন লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.

ফিরে এলাম তিনটে গানের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং। পুরনো দিনের কথা বলতে যেটা সবথেকে আগে মনে পড়ে সেটা হলো দিদানের বিকেলবেলা গল্প বলা। গরমের ছুটি কিংবা পুজোর ছুটি বা শীতের ছুটির সময় আমরা সবাই মামার বাড়ি যেতাম। মামার বাড়ির বিকেলগুলো, মামার বাড়ির সকালগুলো, মামার বাড়ির সব কটা মুহূর্ত আমাদের কাছে এখনও ভীষণ ঝকঝকে। বা দিদানের মুখ থেকে গল্প শোনা সেটা কিন্তু দারুণ ব্যাপার। কত রকম গল্পের ঝুলি নিয়ে সেই সময় দিদান বসতো আমার মনে আছে। ভূতের গল্প বলতো, রাজারানীর গল্প বলতো, ব্যঙ্গমা ব্যঙ্গমীর গল্প বলতো। আপনারও নিশ্চয়ই এরকম কোনো গল্প আছে আপনার মামার বাড়িতে গেলে সবথেকে প্রিয় মানুষটা থেকে গল্প শোনা, বা দিদিমা ঠাকুমার থেকে গল্প শোনা, বা দাদুর কাছ থেকে গল্প শোনা। আমার দাদু ভাইও দারুণ সুন্দর গল্প বলতেন। পুরনো গল্প যেন এখনও ভীষণ ঝকঝকে, ভীষণ সুন্দর স্মৃতি আমাদের মনের মণিকোঠায় রয়ে গিয়েছে। আপনারও এরকম গল্পের কথা বা পুরনো এমন কোনো কথা আছে যেটা আমাকে জানাতে চান, অবশ্যই জানিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে +447503965712। আর অবশ্যই আমাদের ফেসবুক পেজ ফলো করতে ভুলবেন না, সেখানেও আমাকে মেসেজ করে জানাতে পারেন। আমাদের ফেসবুক পেজ হলো রেডিও বাংলা নেট। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং। ফিরছি আরও দুটো গানের পর।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম। মন যখন নিরুদ্দেশ, বৃষ্টির গান শুনলেই মনটা এক ঝটকায় ছোটোবেলার বৃষ্টির দিনগুলো চলে যায়। ছোটোবেলার বৃষ্টির দিনগুলো না ভারী ইন্টারেস্টিং ছিল। মানে ঘুম থেকে উঠে যদি দেখতাম সকালবেলা বাইরে বৃষ্টি পড়ছে, তখন তো স্কুল পুরো কাট নয়, স্কুল ছুটির একটা বাহানা। কারণ অত বৃষ্টির মধ্যে স্কুল পাঠাবে না, এই অ্যাসিওরেন্সটা কিন্তু ছিল। যাই হোক, ছোটোবেলায় কার্টুন চালিয়ে বসতাম বৃষ্টির দিনগুলোয়, ব্রেকফাস্ট করে মনে পড়তো পড়াশোনা তখন খুব একটা, মানে বৃষ্টির দিনে পড়াশোনা করতে খুব একটা মন চাইতো না, তখন মনে হতো অঙ্ক খাতার পাতা ছেড়ে নৌকো বানিয়ে ফেলবো আর সেই নৌকোগুলো ভাসিয়ে দেব বাড়ির সামনে যে বৃষ্টির জল জমে থাকতো সেখানে। কি অদ্ভুত সুন্দর লাগতো না, মানে অত নৌকো, 10-12টা নৌকো সবাই মিলে, আমরা ভাই বোনরা মিলে ছাড়ছি, কোনো নৌকা ডুবে যাচ্ছে, কোনো নৌকা ভাসছে, একটা অদ্ভুত সুন্দর লাগতো। এখন সময় থাকলেও নৌকো বানানো হয় না, আমরা কিন্তু পদ্ধতি ভুলিনি, সময় বলছে আমরা বড় হয়ে গেছি। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, ফিরছি তিনটে গানের পরে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন রেডিও বাংলানি ডট কম। মন যখন নিরুদ্দেশ,

বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায়।

ফিরে এলাম গানের বিরতির পর। শুনছেন ন্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে, মন যখন নিরুদ্দেশ। আর আপনার প্রিয় ঠিকানা www.radiobanglanet.com। পুরনো যে কোনো জিনিসই ভীষণ স্পেশাল হয়। সব থেকে ইন্টারেস্টিং পুরনো গান, কারণ গান স্মৃতি বহন করে বেড়ায়। প্রত্যেকটা সময়ের গান কিছু না কিছু স্মৃতি বহন করে বেড়ায়। এরকম অনেক গান আছে যেগুলো শুনলে আমাদের কোনো বিশেষ মানুষের কথা মনে পড়ে যায়, বা বিশেষ কোনো জায়গার কথা মনে পড়ে যায়, বিশেষ কোনো সময়ের কথা মনে পড়ে যায়। আপনারও জীবনে নিশ্চয়ই এমন কোনো প্রিয় গান আছে, বা এমন কোনো গান আছে যেটা আপনি আপনার কোনো কাছের মানুষকে উৎসর্গ করতে চান, সেটা আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে +447503 মানুষকে উৎসর্গ করতে চান, সেটা আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে +447।

ফিরে এলাম ব্রেকের পর, শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে, মন যখন নিরুদ্দেশ। আগেও বলেছি আমাদের প্রচুর আড্ডা হয়, প্রচুর সুন্দর সুন্দর বিষয় নিয়ে আড্ডা হয়। সেই বিষয়ের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ অবশ্যই ফলো করুন, আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট। কথা হচ্ছে পুরনো বিষয় নিয়ে। পুরনো বিষয় বলতে পুরনো বন্ধুদের কথা দারুণ মনে পড়ে, স্কুলের বন্ধুদের কথা, যাদের সঙ্গে এত মেমোরিজ রয়েছে আমাদের, এত সুন্দর মুহূর্ত রয়েছে, স্কুলের খেলার মাঠ, বেঞ্চ, প্রচুর স্মৃতি রয়েছে। স্কুল ছুটির পর ক্রিকেট খেলা, ফুটবল খেলা, কিংবা স্কুল থেকে বেরিয়ে লাল নীল গোলা খাওয়া, প্রচুর স্মৃতি রয়েছে। শুধু পুরনো বন্ধু নয়, পুরনো এমন কোনো আত্মীয়ও আছে আমাদের জীবনে যাদের সঙ্গে আমাদের এখন হয়তো যোগাযোগটা নেই, বা এমন কোনো মানুষ আছে একটা সময় বা ছোটোবেলায় তাদেরকে আমরা জড়িয়ে বাঁচতাম, সেই মানুষগুলো হয়তো পৃথিবীতেই এখন নেই। সেই সমস্ত মানুষের জন্য পরের গানটা সাজিয়ে রাখলাম। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং। আজকের মতো সময় বলছে এখানেই শেষ করতে হবে, আগামীকাল আবার নতুন কোনো বিষয় নিয়ে আড্ডা দেব। শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমায় মন ভোলায় রে। গ্রামের মেঠো পথ দিয়ে হেঁটে হেঁটে চলা, আর তার সঙ্গে যদি কানে ভেসে আসে বাউরের সুর, সত্যি মন ভালো হয়ে যায়। আর সেই গ্রামের গল্প, গ্রামের পথ আর গ্রামের কথা যখন হচ্ছে, তখন আজ আপনাকে শোনাবো এমন এক ছোট্ট গ্রামের গল্প, যেই গল্প শুনলে মনে হতে পারে এটা নিশ্চয়ই কোনো রূপকথার গল্প। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমি আজকে শেয়ার করব আপনার সঙ্গে এমন এক গ্রামের গল্প, যেই গ্রামে কোনো বাড়িতে কোনো দরজা নেই। শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন, কিন্তু না, এরকম একটা গ্রাম রয়েছে, আর সেই গ্রামের গল্প নিয়ে আজকে থাকব। তবে এখন শুনব গান, চলুন শুনে নিই পরপর তিনটে গান, তারপর আবার ফিরে আসছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আমি অনামিকা, তাই অবশ্যই সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060, আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

একটা গ্রাম, যেই গ্রামের যত বাড়ি রয়েছে কোনো বাড়িতে কোনো দরজা নেই, সদর হাট করে খোলা, তবুও সেখানে কোনো চুরি হয় না। শুনে নিশ্চয়ই মনে হচ্ছে এটা আবার হয় নাকি, এটা নিশ্চয়ই কোনো রূপকথার গল্প। কিন্তু না, এমন গ্রাম কিন্তু রয়েছে, আর সেই গ্রামের গল্প নিয়ে আজ আমরা রয়েছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলা .com, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমরা আজকে যে গ্রামের কথা বলছি, সেই গ্রামে একের পর এক বাড়ি, আর সেই বাড়িতে বাসিন্দারা বাড়িতেই থাকেন, কিন্তু বাড়িতে কোনো দরজা বানান না। বাড়ির দরজা বন্ধ রাখারও তাই কোনো প্রশ্নই ওঠে না, বাড়িতে তারা থাকুন বা না থাকুন, দরজা কিন্তু সব সময় খোলা, কোনো তালারও বন্দোবস্ত নেই সেখানে। বাড়ির দরজা বন্ধ করে তালা লাগানোর যে একটা আমাদের চেষ্টা, সেটাও কিন্তু সেখানে নেই। আর এমন এক গ্রাম রয়েছে, আর সেটা ভারতের মহারাষ্ট্রে। জানবো সেই গ্রামের কথা, তবে এখন সময় হয়েছে গান শোনার। চলুন শুনে নি গান, তারপর ফিরে আসছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট .com, মন যখন নিরুদ্দেশ।

বাড়ি যখন তৈরি করা হয় তখন সদর দরজায় তালার একটা বন্দোবস্ত কিন্তু সব বাড়িতেই থাকে। আর কোথাও যাওয়ার আগে সেই তালা ঠিকঠাক করে বন্ধ করা হয়েছে কিনা সেটা কিন্তু বাড়ির মালিকরা খুব ভালো করে দেখে নেন। অনেকে তো আবার এমন যে তারা তালা বন্ধ করেও আবার সেই তালা টেনে টেনে দেখেন যে ঠিকঠাক করে লাগানো হয়েছে কিনা, কারণ তালা ঠিকঠাক করে না রাখা হলে বাড়িতে চুরি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, এমন ভাবনা কিন্তু সবার মনেই বাসা বাঁধে। কিন্তু আজকে আমরা এমন এক গ্রামের গল্প নিয়ে রয়েছি যে গ্রামে কোনো বাড়িতে সদর দরজা নেই এবং তাই এই দরজায় তালা লাগানোর যে ব্যবস্থা সেটাও নেই, কারণ সেখানে চুরি হয় না, এমনই সেই গ্রাম। আর সেই গ্রামের গল্প নিয়েই আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলানেট .com আর আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমরা আজকে যে গ্রামের কথা বলছি সেটা হলো মহারাষ্ট্রের, আর সেই গ্রামের নাম সিঙ্গানাপুর। আর সেই সিঙ্গানাপুরে রয়েছে এক প্রাচীন শনি মন্দির, আর সেই জন্যই সেখানকার যে গ্রামের মানুষজন তাদের ভরসা সেই মন্দিরের ওপর, আর তারা সেই বাড়িতে দরজাও রাখেন না আর তালাও দেন না, কারণ চুরির কোনো ভয়ই নেই সেই গ্রামে। এই গ্রামের গল্প মানে এই সিঙ্গানাপুর গ্রামের গল্প নিয়ে থাকব, তবে গানের ওপারে। চলুন শুনে নি গান, তারপর আবার ফিরে আসছি আমাদের আজকে সেই ছোট্ট গ্রামের গল্প নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট .com এ পপকর্ন অনামিকার সঙ্গে।

আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। কি তৈরি? তো ব্যাগ ট্যাগ গুছিয়ে নিন এবার।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম এর পপকর্ন, আর আপনার সঙ্গে রয়েছে আমি অনামিকা। আমাদের আজকের পপকর্নে আমরা এমন এক গ্রামের গল্প নিয়ে রয়েছি যেখানে

কোলকে রক্ষা করেন এমনই বিশ্বাস সেখানকার বাসিন্দাদের, কারণ তাদের সম্পদ রক্ষা করবেন স্বয়ং দেবতা। আর সেই কারণেই শনি দেবতার ভয়ে কেউ সেই গ্রামে চুরি করবারও সাহস পান না। আর সেই গ্রামে প্রতি বছর বহু দূর থেকেও কিন্তু মানুষ আসেন শতাব্দী প্রাচীন সেই শনি মন্দিরে পুজো দিতে। আর এই মন্দিরটিও কিন্তু রয়েছে খোলা আকাশের নিচে, কারণ সেখানে তাদের বিশ্বাস সেই গ্রামের মানুষদের যে এই মন্দিরকে এমন খোলা আকাশের নিচেই থাকতে দিতে হবে, কারণ এখানে রয়েছে কষ্টি পাথরের এক বিগ্রহ, আর সেখানে এইরকমই এক বিশ্বাস রয়েছে। আর এখানকার স্থানীয় মানুষদের এই দেবতার উপর এতটাই ভরসা, এতটাই বিশ্বাস যে তাদের বাড়িতে চুরি হবে না। সেই কারণে সেখানে বাড়ির যে দরজা, সদর দরজা, সেটা রাখারও কোনো প্রয়োজন নেই, আর সেখানে তালা দেওয়ারও কোনো প্রয়োজন নেই, কারণ সেখানে চুরি হয় না। আর এইরকমই গ্রামের মানুষদের বিশ্বাস। আর সেই গ্রামের গল্প আমাদের জারি থাকবে, তবে এখন পরপর দুটো গান আপনার জন্য। ফিরে আসছি গানের ওপারে, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম। মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।

0: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

দুটো গান ছিল আপনার জন্য। ফিরে এলাম গানের ওপারে, আমি অনামিকা, আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট.com, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি এমন এক গ্রামের গল্প নিয়ে যেই গ্রামের নাম সিঙ্গানাপুর, ভারতের মহারাষ্ট্রের সেই গ্রাম। যেই গ্রামের বিশেষত্ব হল সেখানকার যে বাসিন্দাদের বাড়ি, সেই বাড়িগুলোতে কোনো সদর দরজা নেই বা সেখানে তালা লাগানোরও কোনো ব্যবস্থা নেই, কারণ সেখানকার বাড়িতে কোনো চুরি হয় না। আর এমনই এক গ্রাম সেই সিঙ্গানাপুর। আর সেই গ্রামের গল্প করতে করতেই আমাদের আজকের মতো অনুষ্ঠান শেষ করবার পালা, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি আজকের মতো চলে গেলেও আগামীকাল ঠিক এই একই সময় আবার চলে আসব আমাদের পপকর্নের আড্ডা নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট.com।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
4: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
3: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
5: Radio partner, radiobanglanet.com.
6: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ভিড়েই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। কি তৈরি? তো ব্যাগটা গুছিয়ে নিন এবার।
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
4: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
3: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcenter.co.uk.
0: Radio partner, radiobanglanet.com.
5: ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি। শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

উৎসবের মরশুম চলছে, আর এই সময় কিন্তু একটা কথা আমাকে বেশ ভালোভাবে নাড়া দিয়ে যায়, সেটা হলো লক্ষ্মী। আগে হ্যাঁ, লক্ষ্মী ছেলে বা লক্ষ্মী মেয়ে। তো রেডিও বাংলা নেই ডট কমে শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আমাদের আড্ডাটা জমে উঠতে চলেছে লক্ষ্মী ছেলে এবং লক্ষ্মী মেয়েকে নিয়ে। মানে ব্যাপারটা হলো, লক্ষ্মী ছেলে বা লক্ষ্মী মেয়েদের নিয়ে কিছু কথা আপনাকে বলবো না, বলবো যে এই লক্ষ্মী ছেলে বা এই লক্ষ্মী মেয়ে কথাটার মধ্যেই অনেক গল্প, অনেক ঘটনা এবং অনেক কিছু আছে। তো আজকে রেডিও বাংলা নাই ডট কমে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসর জমে থাকবে এই লক্ষ্মী ছেলে এবং লক্ষ্মী মেয়েকে নিয়ে, কিন্তু সবই জমে থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নাইট ডট কম।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআইদের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর রাজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India,
5: live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
4: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
0: Radio partner, radiobanglanet.com.

তো ছোটবেলা থেকেই লোকজন যদি আমাকে কখনো লক্ষ্মী ছেলে বলতো আমি বেশ খুশি হয়ে যেতাম। কেন বলছি, কিন্তু তার আগে আপনাকে জানাই যে রেডিও বাংলানেট.কম এ শুনছেন ইচ্ছেডা, না আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে লক্ষ্মী ছেলে এবং লক্ষ্মী মেয়ে এই দুটো কথা নিয়ে। তো যে কথা বলছিলাম যে ছোটবেলায় আমায় যদি কেউ বলতো লক্ষ্মী ছেলে আমি খুব খুশি হয়ে যেতাম। তার কারণটা হচ্ছে খুব একটা বেশি শুনতে পেতাম না তো এই ব্যাপারটা, ম্যাক্সিমাম টাইমেই শুনতাম দুরন্ত, দুর্ধর্ষ, দুষ্টু ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, সারা জীবন এসবই শুনে এসেছি জানেন। ওই জন্য কেউ যদি মুখ ফসকে না জেনে শুনে একটু লক্ষ্মী ছেলে বলে দিত বেশ মজা পেতাম, বেশ একটা অন্তরের তৃপ্তি অনুভব করতাম। তো রেডিও বাংলানেট.কমে এই লক্ষ্মী ছেলে এবং লক্ষ্মী মেয়েকে নিয়েই আমাদের আড্ডাটা জারি থাকবে। ব্রেকের ওপ্রান্তে আমার এক বান্ধবীর কথা আপনার সঙ্গে শেয়ার করব, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

বাজাই আমি তাকদম তাকদম বাজাই বাংলাদেশের ঢোল আমি তাকদম তাকদম বাজাই সব ভুলে যাই

তো আমার এক বান্ধবী আছে, ওকে যদি কেউ লক্ষ্মী মেয়ে বলে তাহলে সে একদম খোঁচে বোম হয়ে যায়। তার পেছনে একটা লজিকও সে খাড়া করেছে। তো রেডিও বাংলায় .com-এ শুনছেন ইচ্ছেডা নামে গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আমাদের আড্ডাটা জারি আছে লক্ষ্মী ছেলে এবং লক্ষ্মী মেয়ে এই দুটো কথাকে নিয়ে। তো যে কথা বলছিলাম যে ওকে যদি কেউ লক্ষ্মী মেয়ে বলে ও প্রচণ্ড রেগে যায়। তার কারণ ও মনে করে যে লক্ষ্মী মেয়ে বলা মানে তাকে বলা হচ্ছে যে তাকে মাথায় টুপি পরিয়ে যে যা ইচ্ছা কাজ করিয়ে নিতে পারে আর কি। মানে এটাই তার ধারণা, লক্ষ্মী মেয়ে মানে তার ডেপিকশনে এটাই আসছে। যদিও আমার এ বিষয়ে ধারণা খুব একটা নেই, মানে লক্ষ্মী হলেই তার মাথায় কি করে টুপি পরানো যায় আই রিয়েলি ডোন্ট নো। যাই হোক, ওর ডেপিকশন এটাই। তো রেডিও বাংলা নেট .com-এ আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে লক্ষ্মী ছেলে এবং লক্ষ্মী মেয়ে এই নিয়েই আমাদের কথাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট .com।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

তবে আমার কাছে কিন্তু লক্ষ্মীমের একটা অদ্ভুত নজির আছে এবং সেটা যথেষ্টই চমকে দেওয়ার মতো। তো রেডিও বাংলানে .com-এ শুনছেন ইচ্ছেড আন, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আমাদের আড্ডাটা জারি আছে লক্ষ্মী ছেলে এবং লক্ষ্মী মেয়েকে নিয়ে। তো যে কথা বলছিলাম যে লক্ষ্মী মেয়ে বলতে ঠিক কি বোঝায়, এটা একটা অদ্ভুত ব্যাপার আমি ফিল করেছি জানেন। কিছুদিন আগের ঘটনা, আমাদের লোকালিটির মধ্যে দুই মেয়ে মানে দিদি এবং তার ছোট বোন আসছিল সাইকেল নিয়ে। এমন সময় কতগুলো ছেলে কটুক্তি করে, বড় বোন পাশ কাটিয়ে চলে যাচ্ছিল, ছোট বোন সাইকেলটি পাশে রেখে ছেলেগুলোকে একদম উদুম কেলালো জানেন। মানে বেসিক্যালি এরা কেউ জানতো না যে ছোট বোন অ্যাকচুয়ালি ব্ল্যাক বেল্ট সেকেন্ড ডান ক্যারাটেতে, এবং তার মার খেয়ে যখন মোটামুটি ছেলেরা রাস্তায় গড়াগড়ি খাচ্ছে, তখন আমি বুঝতে পারলাম যে এই ছোট মেয়েটি অ্যাকচুয়ালি লক্ষ্মী মেয়ে। কী বলেন? তো রেডিও বাংলানে .com-এ আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসর জমে আছে, জারি আছে লক্ষ্মী ছেলে এবং লক্ষ্মী মেয়েকে নিয়ে। তো এই নিয়েই আমাদের আড্ডাটা জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট .com।

শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।

লক্ষ্মী ছেলে এবং লক্ষ্মী মেয়ে নিয়ে আমরা একটা কনফিউশনেও পড়ে গিয়েছিলাম। বেশ কিছু বছর আগের কথা, তখন সবেমাত্র কলেজে উঠেছি। সেই সময় হঠাৎ করে আমাদের কলেজে একজন নতুন আমাদের ক্লাসে যুক্ত হলেন, মানে তিনি আমরা ভেবেছিলাম ছাত্রী, মানে তার নাম হচ্ছে লক্ষ্মী। কিন্তু যখন সে ক্লাসে এলো তখন দেখলাম সে একটি ছেলে, তার অ্যাকচুয়াল নাম লক্ষ্মীপ্রসাদ। আর লক্ষ্মী ছেলে এবং লক্ষ্মী মেয়ের কথা উঠলেই এই কথাটা আমার বেশ ভালো করে মনে পড়ে, মানে এক্ষেত্রে একটা কনফিউশন বেশ ভালো রকমভাবে ক্রিয়েট হয়েছিল আমাদের মধ্যে। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে রানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর লক্ষ্মী ছেলে এবং লক্ষ্মী মেয়ে এই দুটো কথা নিয়ে বেশ কিছু কথা আপনার সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে রানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। টাটা।

radiobangani.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্ধুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতো এক ঘন্টার গান্ধুরিয়ার আড্ডায় আমি হাজির হয়েছি, আর আমার সঙ্গে রয়েছে বেশ ভালো ভালো গান, যে গানগুলো শুনলে আপনার মন খারাপ কোথায় যে যাবে আপনি নিজেও জানেন না। যাই হোক, সেই সব কিছু নিয়ে আজকের আড্ডা। এবং আমার মনে হয় যে এই যে বন্ধুত্ব, আমাদের বন্ধুত্ব যতদিন যাচ্ছে স্ট্রং হচ্ছে, সেই বন্ধুত্বে কিন্তু একটু আমার মনে হয় আদান প্রদান করাটা বেটার। কী আদান প্রদান করাটা বেটার, অর্থাৎ আমি কিন্তু দাবি জানাচ্ছি গিফটের, সেটা নিয়েই আজকের আড্ডায় একটা চমক রয়েছে আপনার জন্য।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto Services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানি সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
4: আপনি শুনছেন radiobanglanet.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আমরা হামেশাই কিন্তু বন্ধুদেরকে কি দেব সেটা বুঝতে পারি না। তার মধ্যে যদি একই মাসে দু তিনটা বন্ধুর জন্মদিন পড়ে যায় বা কোনো একটা স্পেশাল ওকেশন পড়ে যায়, আমরা কিভাবে হ্যান্ডেল করব সেটা বুঝতে পারি না। বন্ধুদেরকে খেলো জিনিসও দেওয়া যায় না, আবার আমাদের সবসময় আমাদের হাতে বাজেটও থাকে না। কিন্তু যদি কেউ খুব স্পেশাল হয় বা খুব কাছের মানুষ হয়, তাকে কিন্তু একটু কাছের মানুষের জন্য স্পেশাল গিফট দিতেই হবে, আর সেখানে নিজের হাতের ছোঁয়া লাগালে বেশ ভালো হয়। তাহলে ক্রিয়েটিভিটি কাজে লাগিয়ে যদি নিজের হাতে কিছু বানানো যেতে পারে আর সেটা অনেকটা সুন্দর দেখতে লাগলো, হয়তো কি বলবো অ্যাট্রাকটিভ, তাহলে কত ভালো লাগে। ঠিক সেই সব কিছু নিয়েই আজকের আড্ডা। শুনছেন রেডিও বাংলা .com, মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235260, আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ

ভালো ভালো রাত।

আমাদের অনেক সময় হয় যখন বয়সটা বাড়ে, অর্থাৎ স্কুল কলেজের গণ্ডি পেরিয়ে যখন আমরা কর্মস্থলে যাই, ঠিক সেই সময় বন্ধুগুলো কিন্তু আলগা হতে শুরু করে। আর ঠিক যেই বন্ধুটা থেকে যাওয়ার সে থেকেই যায়, আর সেটা আপনার ভালো মন্দ খারাপ কি বলবো সব রকম মুডের সাথে অভ্যস্ত, এবং তারপরেও আপনার হাতটা ছেড়ে যায়নি, তার মানে বুঝতে হবে সে প্রকৃত বন্ধু। সেই সব কিছুকে বাদ দিলেও সেই প্রকৃত বন্ধুর জন্মদিনে যদি আপনি গিফট না করেন, তাহলে ব্যাস এইরকম একটা কাছের বন্ধুকে কী গিফট দিতে পারেন? অনেক সময় হয় যে আমরা কথা বলতে পারি না বা মনের কথাগুলো শেয়ার করতে পারি না সামনাসামনি, সেটা শাই হতে পারে বা সেটা কখনো হতে পারে যে সময়ের অভাবে বা বলা হয়ে ওঠে না, তো একটা রঙিন জার নিতে

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

তোমাদের সাথে কিছু কথা লিখে রাখি, যে কথাগুলো সচরাচর চা খেতে খেতে, বিরিয়ানি খেতে খেতে, আড্ডা দিতে দিতে বলা হয় না। আর বন্ধুদেরকে থ্যাংক ইউ বলতে নেই, বন্ধুদেরকে সরি বলতে নেই, কিন্তু আমাদের জীবনের ওঠা বসায় অনেক উপকার করেই যায় তারা। আর সেই থ্যাংক ইউ গুলো যদি আমরা রঙিন জালের মধ্যে পাঠাই, বা অনেক সময় ভুল হয়ে যায় আমাদের থেকে, তো সেখানে যদি আমরা রঙিন জালে সেই কাগজের মধ্যে সরি লিখে পাঠাই।

0: আমি শ্রী শ্রী ভজ হরে মান্না, আমি শ্রী শ্রী ভজ হরে মান্না।
1: শুনছেন রেডিও বাংলানেট.কম, বাংলার গান বাঙালির প্রাণ।

JoinMe.com এ বন্ধুত্বের দাবি জানিয়ে বন্ধুর জন্য একটা স্পেশাল গিফট কি কি হতে পারে সেটা থেকে রঙিন জার আমরা চুজ করেছি এবং রঙিন জারের মধ্যে আমরা আবার কালারফুল কাগজ দিয়ে লেখালেখিও করে ফেলেছি। কিন্তু এই যে আপনি অল্প টাকায় কাজ সেরে দেবেন সেটা ভাবছেন ক্রিয়েটিভিটির ছোঁয়া লাগিয়ে বা ক্রিয়েটিভিটির তকমা লাগিয়ে, আপনার কানটা না জোর করে মুলে দেবে আপনার বেস্ট ফ্রেন্ড। তাই জন্য যদি একটা ছোট্ট কোনো গিফট সেই জারের মধ্যে লুকিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালো হয়। সেটা হতে পারে যে কোনো জিনিসই হতে পারে, ছেলেদের জন্য আমরা ঘড়ি ইউজ করতে পারি, মেয়েদের জন্য অবশ্যই, বা রিসলেট মানে যেটা রঙিন জারের মধ্যে লুকানো যাবে ঠিক সেরকম একটা কিছু গিফট আমরা লুকিয়ে প্রেজেন্ট করতে পারি তাকে। তাহলে কেমন লাগলো আইডিয়াটা প্লিজ জানাতে ভুলবেন না। এবং রঙিন জার বানানো খুবই ইজি, একটা জার কিনবেন, ছোটো ছোটো কাগজ দিয়ে দেবেন, সেটা অবশ্যই কালারফুল, একটুখানি ডেকোরেট করবেন রিবন দিয়ে এবং তার সাথে সাথে অবশ্যই সেই গিফটটা লুকিয়ে রাখবেন, তারপরে জারকে দেবেন, তারপর ভালো করে প্যাকিং ফ্যাকিং করে বন্ধুকে গিফট করে দেবেন। ঠিক এরকমই আইডিয়া নিয়ে আমাদের আড্ডা চলবে। আর তার সাথে সাথে অবশ্যই আমাকে ফলো করতে ভুলবেন না, www.radiobangla.com।

24x7 অনলাইন বাংলা রেডিও স্টেশন radiobanglanet.com শুনছেন, আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। আর আজকের আড্ডাটা একটু অন্যরকম, স্ন্যাক্স। হ্যাঁ, মানে ছোটরা তো বায়না করে, টিফিনে চাই নতুন কিছু, তো এবার ওদের মন জয় করা খুব সোজা, কারণ দুর্দান্ত কিন্তু মুখরোচক স্ন্যাক্স আজকের এই স্পেশাল আড্ডায় আপনাদেরকে শেয়ার করব। আর এই স্ন্যাক্সটা শুধু কিন্তু ছোটরা উপভোগ করবে তা কিন্তু নয়, মানে বড়রাও খুব জমিয়ে খেতে পারবে। তাহলে দেরি না করে আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে ভেজিটেবল পিৎজা। উপকরণ যেটা লাগবে, একটি পিৎজা বেস, দু চামচ পিৎজা সস, হাফ কাপ ক্যাপসিকাম, চৌকো আকারে কাটা একটি পেঁয়াজ কলি, হাফ কাপ মোজারেলা চিজ, আর 10-12টা তুলসী পাতা। এই সামান্য এই ব্যাপারটা, এর মাধ্যমেই কিন্তু অসাধারণ একটা রেসিপি আপনাদের সামনে আসতে চলেছে। তো পিৎজা বেসের উপর পিৎজা সস লাগান, লাল হলুদ সবুজ ক্যাপসিকামের কুচি ছড়িয়ে দিন, চিজ ঢেলে 250°C তাপমাত্রায় সোনালি করে বেক করুন। পেঁয়াজ কলি ও তুলসী পাতা ছড়িয়ে পরিবেশন করুন ভেজিটেবল পিৎজা। যারা একটু এই আমিষ ব্যাপারটা পছন্দ করেন না, তাদের জন্য কিন্তু এই ভেজিটেবল পিৎজা এই মুহূর্তে সেরা ফাটকা হতে পারে। দেখুন, আজকের এই এক ঘন্টার আসর জমে উঠবে কিন্তু এরকম মজাদার স্ন্যাক্স নিয়ে। জুড়ে থাকুন আর শুনতে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, স্ন্যাক্সের আড্ডা। এখন গান

ব্যাক টু ব্যাক কয়েকটা গানের পর ফিরে এলাম আজকের এই স্পেশাল আড্ডা পিজ্জা নিয়ে। তো মজাদার পিজ্জা আজকের এই আড্ডায় স্পেশাল, এবং পুজোর মধ্যে কিন্তু খুব সহজেই আপনি এটাকে খেতে পারেন এবং খাওয়াতে পারেন। লিটল পিজেটস ফর কিডস, ছোটোদের জন্য সত্যিই এটা খুব উপকারী, এবং সত্যি কথা বলতে খুব খুব খুব মজা পাবে ওরা। উপকরণ যেটা লাগবে খুব সামান্য, একটি পিজ্জা বেসের থেকে 3 ইঞ্চি গোলাকার টুকরো কেটে নিন, 2 বড় চামচ ক্রিম দিন, ব্যাস সিম্পল। সাজানোর জন্য কুচানো টমেটো, ক্যাপসিকাম কুচি, গাজর কুচি, গোলমরিচ কুচি, নুন স্বাদ মতো, আর অল্প গোটা গোলমরিচ, ব্যাস এতেই কিন্তু খেল্লা ফদে। প্রত্যেকটি পিজ্জার টুকরো সোনালি করে বেক করে নিতে হবে প্রথমে, তারপর প্রত্যেকটি টুকরোয় ক্রিম চিজ সমানভাবে চারিয়ে দিন, গোটা গোলমরিচ দিয়ে চোখ, গাজরের টুকরো দিয়ে নাক, টমেটো দিয়ে মুখ তৈরি করুন। আর এই সুন্দর দেখতে পিজ্জা ছোটদের মন জয় করবেই। সঙ্গে থাকুন, আমরা ফিরবো আজকের স্পেশাল আড্ডা মজাদার স্ন্যাক্স নিয়ে। শুনতে থাকুন আর জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে কান মুসাফিরে, শুধুমাত্র ইয়েস রেডিও বাংলানেট.কম এ।

মজাদার স্ন্যাক্স নিয়ে আড্ডা চলছে আর তার মধ্যে একটু ফুড থাকবে না, তাহলে কেমন একটা কিরকম মনে হয় না? তো যাই হোক, সেই ব্যাপারটাকে মাথায় রেখে একটি পিৎজা বেস, একটি কাটা কলা, হাফ কাপ আপেল কুচি, 1/4 কাপ চেরি, 1/4 কাপ স্ট্রবেরি কুচি আর 1/4 কাপ আনারসের টুকরো, হাফ কাপ ক্রিম চিজ, 1 টুকরো ছোটো চামচ ভ্যানিলা এসেন্স, 1/4 কাপ চিনি গুঁড়ো আর 1 চা চামচ মধু আর 1 চিমটে একদম এলাচ গুঁড়ো। ব্যাস, তাতে কিন্তু ফাটাফাটি হতে যাচ্ছে ফ্রুট পিৎজা। পিৎজা বেস 300 ডিগ্রি তাপমাত্রায় 8 থেকে 10 মিনিট বেক করে নিতে হবে প্রথমে। তারপর তার উপর ক্রিম দিন, চিজ গুঁড়ো, মধু ও ভ্যানিলা এসেন্স একসঙ্গে মিশিয়ে লাগিয়ে দিন। কলার টুকরো, আপেলের টুকরোর উপর অল্প লেবুর রস ছড়িয়ে রাখবেন যাতে সেগুলি কালচে না হয়ে যায়। তারপর এই কাটা ফল ছড়িয়ে পরিবেশন করুন, ফ্রুট পিৎজা রেডি। সঙ্গে থাকুন, কোথাও যাবেন না, কারণ পর আবারও ফিরে আসছি আড্ডা জারি থাকবে মজাদার স্ন্যাক্স নিয়ে। এখন ইয়েস গাম।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
4: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
5: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
4: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
1: Radio partner, radiobanglanet.com.
6: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।

তো ব্যাক টু ব্যাক কয়েকটা গানের পর আবারও ফিরে এলাম আজকে এই স্পেশাল আড্ডা স্ন্যাক্স নিয়ে। সত্যি এমন কিছু খাবার থাকে যেগুলোতে মানে যতক্ষণ না শুনছি, যতক্ষণ না বানিয়ে খাচ্ছি, ততক্ষণ পর্যন্ত মানে মনটা কীরকম একটা আঁকুবাঁকু আঁকুবাঁকু করে। আর এটাই স্বাভাবিক, যতক্ষণ না মানে সেই স্বাদ আমি জিভের মাধ্যমে উপভোগ করতে পারছি, ততক্ষণ কানে শুনে ব্যাপারটা কীরকম কেমন কেমন লাগছে। তাই খুব তাড়াতাড়ি সেটাকে তৈরি করেও ফেলতে হবে, তবেই না কেল্লাফতের ব্যাপারটা হবে। তাই দেরি না করে আরেকটা ছোট্ট নুডলস র‍্যাপ আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এক কাপ দুধ, হাফ কাপ ময়দা, এক ছোট চামচ তেল,

ভেজে প্যানকেক তৈরি করুন। প্রত্যেকটি প্যানকেকে 2 বড় চামচ নুডলসের পুর ভরুন ও রোল করে নিন। কড়কড়ে রোল সসের সঙ্গে খেতে দিন। ব্যাস, সিম্পল নুডলস র‍্যাপ। সঙ্গে থাকুন, ফিরে আসছি কয়েকটা গানের পর আবার আজকের এই স্পেশাল আড্ডা মজাদার স্ন্যাক্স নিয়ে। এখন ইয়েস গান।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দবাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

তো আজকের এই স্পেশাল আড্ডা স্ন্যাক্স শেষ করবো আরেকটা অসাধারণ পিৎজা দিয়ে। কিন্তু তার আগে কেমন লাগলো আজকের এই আড্ডা, এবং আপনারা বানিয়ে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন যে আজকের এই স্ন্যাক্স আপনাদের কতটা আনন্দ দিল, এবং আপনি এই স্ন্যাক্সটা বানিয়ে অন্যদেরকে দেওয়ার পর কী রিয়াকশন তাদের হলো। 4475039657122 আচ্ছা ইমেল করছেন gm@radiobanglanet.com-এ। তো শেষ করব লাইট লাইট স্যান্ডউইচ দিয়ে, চারটি ব্রেড স্লাইস, একটা শশা, একটা গাজর, এক কাপ গাঢ় দই, এক চিমটে চিনি, নুন, গোলমরিচ গুঁড়ো স্বাদ মতো, জাস্ট এটুকুই, তাতেই কিন্তু মানে জমে যাবে। গাজর আর শশাটা গ্রেটারে একদম সরু টুকরোর কেটে নিন, 300 গ্রাম দই একটা পরিষ্কার কাপড়ে বেঁধে জল ঝরিয়ে গাঢ় করে নিন। তারপর দইটাকে দুভাগ করুন, এক ভাগে শশা কুচানো, অন্য ভাগের সঙ্গে গাজর কুচি মিশিয়ে নিন। ব্লেড স্লাইসগুলোর ধার কেটে ত্রিভুজ করে কেটে নিন। তারপর একটা স্লাইসের উপর শশা স্প্রেড সমানভাবে চালিয়ে দিন। এরপর অন্য স্লাইস রেখে তাতে গাজর স্প্রেড বুলিয়ে তৃতীয় স্লাইস দিয়ে চাপা দিয়ে দিন। লাইট স্যান্ডউইচ রেডি, আর আমাদের আড্ডা শেষ। আচ্ছা এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময় শনিবারের কথায় কথায়। ভালো থাকবেন আর শুনতে থাকবেন radiobanglanet.com। সোমবার আবারও শুনতে ভুলবেন না সৌভিকের সঙ্গে গান মুসাফির, 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন radiobanglanet.com। টাটা।

সত্যি পুরনো দিনের কথা, পুরনো স্মৃতি, পুরনো বন্ধু কিচ্ছু ভোলা যায় না। পুরনো জিনিসের প্রতি যেন একটা অদ্ভুত পিছু টান থাকে। বাংলায় একটা প্রবাদ আছে না, পুরনো চাল ভাতে পারে। এই মাহাত্মটা সত্যি বিরাট। প্রত্যেকটা মানুষের পুরনো যে কোনো জিনিসের প্রতি একটা দারুণ টান থাকে। যেমন আমার পুরনো ম্যাগাজিন পড়তে ভীষণ ভালো লাগে, পুরনো সংবাদপত্র, মানে অনেক পুরনো ঘটনা যেটা হয়তো সেই সময় পড়ে বুঝতে পারিনি, কিন্তু এই বয়সে এসে তার মাহাত্মটা বা সেই ঘটনার মূল অংশটা বুঝতে পারি। তো এই ব্যাপারটা আমার ভীষণ ইন্টারেস্টিং লাগে। আপনারও নিশ্চয়ই পুরনো এমন কোনো বিষয় আছে যেগুলো আপনি সেই সময় আজ থেকে কিছু বছর আগে সেই সময় বুঝতে পারেননি, এখন তার মাহাত্মটা বা তার বিশেষত্বটা আপনি বুঝতে পারেন। সেই জিনিসটা কি সেটা আমাকে জানান আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো +44 7503965712। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং। ফিরছি পরপর তিনটে গান নিয়ে, ততক্ষণ শুনতে থাকুন রেডিও বাংলা নেট .com। মন যখন নিরুদ্দেশ।

আপনাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.

ফিরে এলাম তিনটে গানের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং। পুরনো দিনের কথা বলতে যেটা সবথেকে আগে মনে পড়ে সেটা হলো দিদানের বিকেলবেলা গল্প বলা। গরমের ছুটি কিংবা পুজোর ছুটি বা শীতের ছুটির সময় আমরা সবাই মামার বাড়ি যেতাম। মামার বাড়ির বিকেলগুলো, মামার বাড়ির সকালগুলো, মামার বাড়ির সব কটা মুহূর্ত আমাদের কাছে এখনও ভীষণ ঝকঝকে। বা দিদানের মুখ থেকে গল্প শোনা সেটা কিন্তু দারুণ ব্যাপার। কত রকম গল্পের ঝুলি নিয়ে সেই সময় দিদান বসতো আমার মনে আছে। ভূতের গল্প বলতো, রাজারানীর গল্প বলতো, ব্যঙ্গমা ব্যঙ্গমীর গল্প বলতো। আপনারও নিশ্চয়ই এরকম কোনো গল্প আছে আপনার মামার বাড়িতে গেলে সবথেকে প্রিয় মানুষটা থেকে গল্প শোনা, বা দিদিমা ঠাকুমার থেকে গল্প শোনা, বা দাদুর কাছ থেকে গল্প শোনা। আমার দাদু ভাইও দারুণ সুন্দর গল্প বলতেন। পুরনো গল্প যেন এখনও ভীষণ ঝকঝকে, ভীষণ সুন্দর স্মৃতি আমাদের মনের মণিকোঠায় রয়ে গিয়েছে। আপনারও এরকম গল্পের কথা বা পুরনো এমন কোনো কথা আছে যেটা আমাকে জানাতে চান, অবশ্যই জানিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে +447503965712। আর অবশ্যই আমাদের ফেসবুক পেজ ফলো করতে ভুলবেন না, সেখানেও আমাকে মেসেজ করে জানাতে পারেন। আমাদের ফেসবুক পেজ হলো রেডিও বাংলা নেট। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং। ফিরছি আরও দুটো গানের পর।

শুনলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম। মন যখন নিরুদ্দেশ, বৃষ্টির গান শুনলেই মনটা এক ঝটকায় ছোটোবেলার বৃষ্টির দিনগুলো চলে যায়। ছোটোবেলার বৃষ্টির দিনগুলো না ভারী ইন্টারেস্টিং ছিল। মানে ঘুম থেকে উঠে যদি দেখতাম সকালবেলা বাইরে বৃষ্টি পড়ছে, তখন তো স্কুল পুরো কাট নয়, স্কুল ছুটির একটা বাহানা। কারণ অত বৃষ্টির মধ্যে স্কুল পাঠাবে না এই অ্যাসিওরেন্সটা কিন্তু ছিল। যাই হোক, ছোটোবেলায় কার্টুন চালিয়ে বসতাম বৃষ্টির দিনগুলোয়, ব্রেকফাস্ট করে মনে পড়তো পড়াশোনা তখন খুব একটা, মানে বৃষ্টির দিনে পড়াশোনা করতে খুব একটা মন চাইতো না, তখন মনে হতো অঙ্ক খাতার পাতা ছেড়ে নৌকো বানিয়ে ফেলবো আর সেই নৌকোগুলো ভাসিয়ে দেব বাড়ির সামনে যে বৃষ্টির জল জমে থাকতো সেখানে। কি অদ্ভুত সুন্দর লাগতো না, মানে অত নৌকো, 10-12টা নৌকো সবাই মিলে আমরা ভাই বোনরা মিলে ছাড়ছি, কোনো নৌকা ডুবে যাচ্ছে, কোনো নৌকা ভাসছে, একটা অদ্ভুত সুন্দর লাগতো। এখন সময় থাকলেও নৌকো বানানো হয় না, আমরা কিন্তু পদ্ধতি ভুলিনি, সময় বলছে আমরা বড় হয়ে গেছি। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, ফিরছি তিনটে গানের পরে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন রেডিও বাংলানি ডট কম। মন যখন নিরুদ্দেশ।

বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথা।

ফিরে এলাম গানের বিরতির পর। শুনছেন ন্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানির ডট কমে, মন যখন নিরুদ্দেশ। আর আপনার প্রিয় ঠিকানা www.radiobanglanet.com। পুরনো যে কোনো জিনিসই ভীষণ স্পেশাল হয়। সবথেকে ইন্টারেস্টিং পুরনো গান, কারণ গান স্মৃতি বহন করে বেড়ায়। প্রত্যেকটা সময়ের গান কিছু না কিছু স্মৃতি বহন করে বেড়ায়। এরকম অনেক গান আছে যেগুলো শুনলে আমাদের কোনো বিশেষ মানুষের কথা মনে পড়ে যায়, বা বিশেষ কোনো জায়গার কথা মনে পড়ে যায়, বিশেষ কোনো সময়ের কথা মনে পড়ে যায়। আপনারও জীবনে নিশ্চয়ই এমন কোনো প্রিয় গান আছে, বা এমন কোনো গান আছে যেটা আপনি আপনার কোনো কাছের মানুষকে উৎসর্গ করতে চান, সেটা আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে +447503965712। পরের গানগুলো সাজিয়ে রাখলাম আপনার জন্য। দেখুন পুরনো কোনো স্মৃতি আবার মনের মণিকোঠায় ঘোরাফেরা করে কিনা। শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম ব্রেকের পর, শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে, মন যখন নিরুদ্দেশ। আগেও বলেছি আমাদের প্রচুর আড্ডা হয়, প্রচুর সুন্দর সুন্দর বিষয় নিয়ে আড্ডা হয়। সেই বিষয়ের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ অবশ্যই ফলো করুন, আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলানেট। কথা হচ্ছে পুরনো বিষয় নিয়ে। পুরনো বিষয় বলতে পুরনো বন্ধুদের কথা দারুণ মনে পড়ে, স্কুলের বন্ধুদের কথা, যাদের সঙ্গে এত মেমোরিজ রয়েছে আমাদের, এত সুন্দর মুহূর্ত রয়েছে। স্কুলের খেলার মাঠ, বেঞ্চ, প্রচুর স্মৃতি রয়েছে। স্কুল ছুটির পর ক্রিকেট খেলা, ফুটবল খেলা, কিংবা স্কুল থেকে বেরিয়ে লাল নীল গোলা খাওয়া, প্রচুর স্মৃতি রয়েছে। শুধু পুরনো বন্ধু নয়, পুরনো এমন কোনো আত্মীয়ও আছে আমাদের জীবনে, যাদের সঙ্গে আমাদের এখন হয়তো যোগাযোগটা নেই, বা এমন কোনো মানুষ আছে একটা সময় বা ছোটোবেলায় তাদেরকে আমরা জড়িয়ে বাঁচতাম, সেই মানুষগুলো হয়তো পৃথিবীতেই এখন নেই। সেই সমস্ত মানুষের জন্য পরের গানটা সাজিয়ে রাখলাম। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং। আজকের মতো সময় বলছে এখানেই শেষ করতে হবে, আগামীকাল আবার নতুন কোনো বিষয় নিয়ে আড্ডা দেব। শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমায় মন ভোলায় রে। গ্রামের মিঠু পথ দিয়ে হেঁটে হেঁটে চলা, আর তার সঙ্গে যদি কানে ভেসে আসে বাউলের সুর, সত্যি মন ভালো হয়ে যায়। আর সেই গ্রামের গল্প, গ্রামের পথ আর গ্রামের কথা যখন হচ্ছে, তখন আজ আপনাকে শোনাবো এমন এক ছোট্ট গ্রামের গল্প, যেই গল্প শুনলে মনে হতে পারে এটা নিশ্চয়ই কোনো রূপকথার গল্প। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমি আজকে শেয়ার করব আপনার সঙ্গে এমন এক গ্রামের গল্প, যেই গ্রামে কোনো বাড়িতে কোনো দরজা নেই। শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন, কিন্তু না, এরকম একটা গ্রাম রয়েছে, আর সেই গ্রামের গল্প নিয়ে আজকে থাকব। তবে এখন শুনব গান, চলুন শুনে নিই পরপর তিনটে গান, তারপর আবার ফিরে আসছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আমি অনামিকা, তাই অবশ্যই সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

এমন একটা গ্রাম যেই গ্রামের যত বাড়ি রয়েছে কোনো বাড়িতে কোনো দরজা নেই, সদর হাট করে খোলা, তবুও সেখানে কোনো চুরি হয় না। শুনে নিশ্চয়ই মনে হচ্ছে এটা আবার হয় নাকি, এটা নিশ্চয়ই কোনো রূপকথার গল্প, কিন্তু না, এমন গ্রাম কিন্তু রয়েছে। আর সেই গ্রামের গল্প নিয়ে আজ আমরা রয়েছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমরা আজকে যে গ্রামের কথা বলছি সেই গ্রামে একের পর এক বাড়ি, আর সেই বাড়িতে বাসিন্দারা বাড়িতেই থাকেন, কিন্তু বাড়িতে কোনো দরজা বানান না। বাড়ির দরজা বন্ধ রাখারও তাই কোনো প্রশ্নই ওঠে না, বাড়িতে তারা থাকুন বা না থাকুন দরজা কিন্তু সব সময় খোলা, কোনো তালারও বন্দোবস্ত নেই সেখানে। বাড়ির দরজা বন্ধ করে তালা লাগানোর যে একটা আমাদের চেষ্টা সেটাও কিন্তু সেখানে নেই। আর এমন এক গ্রাম রয়েছে, আর সেটা ভারতের মহারাষ্ট্রে। জানবো সেই গ্রামের কথা, তবে এখন সময় হয়েছে গান শোনার। চলুন শুনে নি গান, তারপর ফিরে আসছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

বাড়ি যখন তৈরি করা হয় তখন সদর দরজায় তালার একটা বন্দোবস্ত কিন্তু সব বাড়িতেই থাকে, আর কোথাও যাওয়ার আগে সেই তালা ঠিকঠাক করে বন্ধ করা হয়েছে কিনা সেটা কিন্তু বাড়ির মালিকরা খুব ভালো করে দেখে নেন। অনেকে তো আবার এমন যে তারা তালা বন্ধ করেও আবার সেই তালা টেনে টেনে দেখেন যে ঠিকঠাক করে লাগানো হয়েছে কিনা, কারণ তালা ঠিকঠাক করে না রাখা হলে বাড়িতে চুরি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, এমন ভাবনা কিন্তু সবার মনেই বাসা বাঁধে। কিন্তু আজকে আমরা এমন এক গ্রামের গল্প নিয়ে রয়েছি যে গ্রামে কোনো বাড়িতে সদর দরজা নেই এবং তাই এই দরজায় তালা লাগানোর যে ব্যবস্থা সেটাও নেই, কারণ সেখানে চুরি হয় না, এমনই সেই গ্রাম। আর সেই গ্রামের গল্প নিয়েই আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আর আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমরা আজকে যে গ্রামের কথা বলছি সেটা হলো মহারাষ্ট্রে, আর সেই গ্রামের নাম সিঙ্গানাপুর। আর সেই সিঙ্গানাপুরে রয়েছে এক প্রাচীন শনি মন্দির, আর সেই জন্যই সেখানকার যে গ্রামের মানুষজন তাদের ভরসা সেই মন্দিরের ওপর, আর তারা সেই বাড়িতে দরজাও রাখেন না আর তালাও দেন না, কারণ চুরির কোনো ভয়ই নেই সেই গ্রামে। এই গ্রামের গল্প মানে এই সিঙ্গানাপুর গ্রামের গল্প নিয়ে থাকবো, তবে গানের ওপারে। চলুন শুনে নি গান, তারপর আবার ফিরে আসছি আমাদের আজকে সেই ছোট্ট গ্রামের গল্প নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কমে পপকর্ন অনামিকার সঙ্গে।

আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। কি তৈরি? তো ব্যাগ ট্যাগ গুছিয়ে নিন এবার।

আপনি শুনছেন রেডিও বাংলানেট.com এ পপকর্ন, আর আপনার সঙ্গে রয়েছে আমি অনামিকা। আমাদের আজকের পপকর্নে আমরা এমন এক গ্রামের গল্প নিয়ে রয়েছি যেখানে বাড়িতে কোনো মেন গেট নেই বা সেখানে তালা লাগানোরও কোনো বন্দোবস্ত নেই, কারণ সেখানকার মানুষজন জানেন যে সেখানে চুরি হয় না, এমনই সেই গ্রাম। আর সেই গ্রাম রয়েছে ভারতের মহারাষ্ট্রের সিঙ্গানাপুরে। আর সেখানে কার যে মানুষজন, তারা বাড়িতে দরজা থাকার যে দরকার রয়েছে সেটাই তারা বিশ্বাস করেন না, কারণ এখানে চুরির কোনো ভয়ই নেই, কারণ এখানে রয়েছে প্রাচীন এক শনি দেবতার মন্দির। আর সেই শনি দেবতা সকলকে রক্ষা করেন, এমনই বিশ্বাস সেখানকার বাসিন্দাদের, কারণ তাদের সম্পদ রক্ষা করবেন স্বয়ং দেবতা। আর সেই কারণেই শনি দেবতার ভয়ে কেউ সেই গ্রামে চুরি করবারও সাহস পান না। আর সেই গ্রামে প্রতি বছর বহু দূর থেকেও কিন্তু মানুষ আসেন শতাব্দী প্রাচীন সেই শনি মন্দিরে পুজো দিতে। আর এই মন্দিরটিও কিন্তু রয়েছে খোলা আকাশের নিচে, কারণ সেখানে তাদের বিশ্বাস সেই গ্রামের মানুষদের যে এই মন্দিরকে এমন খোলা আকাশের নিচেই থাকতে দিতে হবে, কারণ এখানে রয়েছে কোষ্টি পাথরের এক বিগ্রহ, আর সেখানে এইরকমই এক বিশ্বাস রয়েছে। আর এখানকার স্থানীয় মানুষদের এই দেবতার উপর এতটাই ভরসা, এতটাই বিশ্বাস যে তাদের বাড়িতে চুরি হবে না, সেই কারণে সেখানে বাড়ির যে দরজা, সদর দরজা, সেটা রাখারও কোনো প্রয়োজন নেই, আর সেখানে তালা দেওয়ারও কোনো প্রয়োজন নেই, কারণ সেখানে চুরিই হয় না। আর এইরকমই গ্রামের মানুষদের বিশ্বাস। আর সেই গ্রামের গল্প আমাদের জারি থাকবে, তবে এখন পরপর দুটো গান আপনার জন্য। ফিরে আসছি গানের ওপারে, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলাদেশ ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

দুটো গান ছিল আপনার জন্য। ফিরে এলাম গানের ওপারে, আমি অনামিকা, আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি এমন এক গ্রামের গল্প নিয়ে, যেই গ্রামের নাম সিঙ্গানাপুর, ভারতের মহারাষ্ট্রের সেই গ্রাম। যেই গ্রামের বিশেষত্ব হলো সেখানকার যে বাসিন্দাদের বাড়ি, সেই বাড়িগুলোতে কোনো সদর দরজা নেই বা সেখানে তালা লাগানোরও কোনো ব্যবস্থা নেই, কারণ সেখানকার বাড়িতে কোনো চুরি হয় না। আর এমনই এক গ্রাম সেই সিঙ্গানাপুর। আর সেই গ্রামের গল্প করতে করতেই আমাদের আজকের মতো অনুষ্ঠান শেষ করবার পালা, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি আজকের মতো চলে গেলেও আগামীকাল ঠিক এই একই সময় আবার চলে আসব আমাদের পপকর্নের আড্ডা নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে সুহানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
3: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
2: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
4: Radio partner, radiobanglanet.com.
5: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। কি তৈরি তো ব্যাগট্যাগ গুছিয়ে নিন এবার?
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
4: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
3: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcenter.co.uk.
0: Radio partner, radiobanglanet.com.
5: ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে ডট কমে। মন যখন নিরুদ্দেশ,

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানে.com এ। মন যখন নিরুদ্দেশ।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

উৎসবের মরশুম চলছে, আর এই সময় কিন্তু একটা কথা আমাকে বেশ ভালোভাবে নাড়া দিয়ে যায়, সেটা হলো লক্ষ্মী। আগে হ্যাঁ, লক্ষ্মী ছেলে বা লক্ষ্মী মেয়ে। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আমাদের আড্ডাটা জমে উঠতে চলেছে লক্ষ্মী ছেলে এবং লক্ষ্মী মেয়েকে নিয়ে। মানে ব্যাপারটা হলো, লক্ষ্মী ছেলে বা লক্ষ্মী মেয়েদের নিয়ে কিছু কথা আপনাকে বলবো না, বলবো যে এই লক্ষ্মী ছেলে বা এই লক্ষ্মী মেয়ে কথাটার মধ্যেই অনেক গল্প, অনেক ঘটনা এবং অনেক কিছু আছে। তো আজকে রেডিও বাংলানাইট ডট কমে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসর জমে থাকবে এই লক্ষ্মী ছেলে এবং লক্ষ্মী মেয়েকে নিয়ে, কিন্তু সবই জমে থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানাইট ডট কম।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At ETOS Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, ETOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. ETOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি NRI আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি NRI দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি NRIs। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর রাজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India,
5: live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
4: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
0: Radio partner, radiobanglanet.com.

তো ছোটবেলা থেকেই লোকজন যদি আমাকে কখনো লক্ষ্মী ছেলে বলতো আমি বেশ খুশি হয়ে যেতাম। কেন বলছি, কিন্তু তার আগে আপনাকে জানাই যে রেডিও বাংলানে.কমে শুনছেন ইচ্ছেডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে লক্ষ্মী ছেলে এবং লক্ষ্মী মেয়ে এই দুটো কথা নিয়ে। তো যে কথা বলছিলাম যে ছোটবেলায় আমায় যদি কেউ বলতো লক্ষ্মী ছেলে আমি খুব খুশি হয়ে যেতাম। তার কারণটা হচ্ছে খুব একটা বেশি শুনতে পেতাম না তো এই ব্যাপারটা, ম্যাক্সিমাম টাইমেই শুনতাম দুরন্ত, দুর্ধর্ষ, দুষ্টু ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। সারা জীবন এসবই শুনে এসেছি জানেন, ওই জন্য কেউ যদি মুখ ফসকে না জেনে শুনে একটু লক্ষ্মী ছেলে বলে দিত বেশ মজা পেতাম, বেশ একটা অন্তরের তৃপ্তি অনুভব করতাম। তো রেডিও বাংলানে.কমে এই লক্ষ্মী ছেলে এবং লক্ষ্মী মেয়েকে নিয়েই আমাদের আড্ডাটা জারি থাকবে। ব্রেকের ওপ্রান্তে আমার এক বান্ধবীর কথা আপনার সঙ্গে শেয়ার করব, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানে.কম।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

বাজাই আমি তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল আমি তাকদুম তাকদুম বাজাই সব ভুলে যাই তাও।